চিরসখা ছেড়ো না, মোড়ে ছেড়ো না, যার কেউ নেই, কোথাও কোনো আশ্রয় নেই, তাঁর কেবল আছেন রবীন্দ্রনাথ। গানটা শুনলাম রমা মণ্ডলের কণ্ঠে, এরপর স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। মনীষা মুরলী নায়ারের কণ্ঠে শুনলাম। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত। এরপর সমবেত কণ্ঠ।

সমবেত কণ্ঠে শুনলাম, মেঘের কোলে রোদ এসেছে। এরপর আরও একবার, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে সবাই মিলে একসাথে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা।

0: রাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে
1: প্রভাত বিনায় আমি অর্পিতা আপনাদের সাথে আজ কথা হবে রবীন্দ্রনাথের মননে বৌদ্ধ চিন্তা নিয়ে। রবীন্দ্র সাহিত্যে, রবীন্দ্র কবিতায় যেখানে মহামতি বুদ্ধ এসছেন, কিছু কথা তার আমরা তুলে ধরব প্রভাত বিনায়। এবং বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ দর্শন রবীন্দ্রনাথ কীভাবে তুলে ধরেছেন, যেমন বুদ্ধ শিষ্য অনাথ পিণ্ডত অম্বুদ নিনাদে শ্রাবস্তিপুরবাসীকে বলেছেন, মেঘু বরিষার নিজেরে নাশিয়া দেয় বৃষ্টিধার, সব ধর্ম মাঝে ত্যাগ ধর্ম সার ভুবনে। আসলে বৌদ্ধ ধর্ম রবীন্দ্রনাথ মনে করতেন, তা বৌদ্ধ কাহিনীগুলি বা বৌদ্ধ দর্শন তার মনে গভীর প্রভাব বিস্তার করেছিল, এবং সেই কারণেই রবীন্দ্রনাথের কবি মানুষের ওপর বৌদ্ধযুগ এক গভীর প্রভাব বিস্তার করেছে। তার পরিচয় আমরা কিন্তু পাই তার নাটকে, তার কবিতায়। শ্রেষ্ঠ ভিক্ষা কবিতায় রবীন্দ্রনাথ মূল বৌদ্ধ কাহিনীকে যথাযথ অনুসরণ করেছেন। প্রভু বুদ্ধের নামে ভিক্ষা প্রার্থী অনাথ পিণ্ডত শ্রাবস্তিপুরীর গগন লগন প্রাসাদ শ্রেণী অতিক্রম করে চলেছেন। ধনীপুরবাসীর দেওয়া মুঠো মুঠো রত্নমাণিক্যের প্রতি তার ভ্রূক্ষেপ নেই। পৌরজনের কাছে তার আবেদন, ওগো পৌরজন করো অবধান, ভিক্ষু শ্রেষ্ঠ তিনি বুদ্ধ ভগবান, দেহতারি নিজ সর্বশ্রেষ্ঠ দান যতনে। সেই সর্বশ্রেষ্ঠ দান হল ভক্তি, প্রেম, ত্যাগ। তার কথাই বারে বারে বলেছেন। বৌদ্ধযুগের আরও এক মহনীয় আত্মত্যাগের আদর্শ প্রকাশ পেয়েছে মস্তক বিক্রয় কবিতায়। ঈর্ষাপরায়ণ কাশীরাজের কাছে পরাজিত হয়ে দিনের প্রতিপালক কোশলরাজ বনের মধ্যে আশ্রয় গ্রহণ করেন। যে ধরিয়ানি দেবে কোশলরাজে কনক শত দিবতারে, সর্বহারা এক বণিক তার দুঃখের কাহিনী জানালে বনবাসী কোশলরাজ নিজ শিরের বিনিময়ে বণিকের অর্থাগমের জন্য কাশীরাজের নিকট উপস্থিত হয়ে বললেন, আমার ধরা পেলে যা দিবে পণ, দেহ তা মোর সাথে টিরে। এরকমই বৌদ্ধ দর্শন এবং বৌদ্ধ ধর্মে ত্যাগের আদর্শ রবীন্দ্রনাথের কবিতায় অসাধারণ মহিমায় পরিস্ফুট হয়েছে। বৌদ্ধ ধর্ম দর্শন কিভাবে রবীন্দ্রনাথের লেখায় এসেছে তারই কথায় আমি অর্পিতা থাকব আজ প্রভাত বিনায়।

আমরা আছি প্রভাত বিনায়, কথা হচ্ছে রবীন্দ্রনাথের কবিতায়, রবীন্দ্রনাথের কাব্যে, রবীন্দ্রনাথের লেখায়, রবীন্দ্রনাথের নাটকে, বৌদ্ধ দর্শনের কথা। জ্ঞানপ্রাপ্ত কাশীরাজের পরিবর্তন রবীন্দ্রনাথ অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন। ঈর্ষাপরায়ণ কাশীরাজ দীনের বন্ধু কোশল রাজ কর্তৃক মানব মহিমার পরম সত্যকে নিজ হৃদয়ে উপলব্ধি করে বলে উঠেছেন, ওহে বন্দি মরিয়া হবে যই আমার পরে, এমনই করিয়াছ ফন্দি, তোমার সে আশায় হানিব বাজ, জিনিব আজিকার রণে, রাজ্য ফিরি দিব হে মহারাজ, হৃদয়ে দিব তারিশনে। এবং আত্মত্যাগের মহান আদর্শ, সেই আদর্শে অপরের হৃদয় পরিবর্তনের যে মহান চিত্র রবীন্দ্রনাথ ফুটিয়ে উঠেছেন, এটি অদ্ভুতভাবে বৌদ্ধ মহাবস্তুদানের কাহিনীর হুবহু অনুসৃতি। সেরকমই পূজারিণী কবিতাটি নটীর পূজা নাটিকার পূর্বতন রূপ। অবদান শতকের শ্রীমতী অবদানের কাহিনী নিয়ে রবীন্দ্রনাথ কবিতাটি রচনা করেছিলেন। পূজারিণী কবিতা এবং নটীর পূজা এই নাটিকার রচনাকালের ব্যবধান দেখলে বোঝা যায় বৌদ্ধ কাহিনীর প্রতি কবির কতটাই গভীর অনুরাগ ছিল। পূজারিণীতে ভক্ত হৃদয়ের এক উদার উজ্জ্বল দিকের পরিচয় আমরা পাই। এক সামান্য নারী গুরুর জন্য সম্রাটের আদেশকে অবহেলা করতে দ্বিধাবোধ করেননি, নিজের প্রাণ বিসর্জন দিয়েও তিনি সেই আদর্শকে বজায় রেখেছেন। পূজারিণী এবং ভক্ত সাধিকা শ্রীমতী চরিত্র অঙ্কনে কবি অসাধারণ কৌশলতার পরিচয় দিয়েছেন। আমরা পাই যেখানে সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতলে সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। দেশের জন্য, বিশেষ আদর্শের জন্য বীরের আত্মবলিদানের কাহিনী ইতিহাসে আমরা অনেক পড়েছি, কিন্তু পূজার আবেগে নারীর আত্মবিসর্জনের দৃষ্টান্ত জগতে বিরল। পূজারিণী কবিতায় বুদ্ধের বেদিমূলে শ্রীমতীর আত্মবলিদান এক সাধারণ ত্যাগের কাহিনী রূপে বর্ণিত, কিন্তু নটীর পূজায় তা নিগূঢ় অর্থে তাৎপর্যে উজ্জ্বল হয়ে উঠেছে। বুদ্ধদেবকে নটী যে অর্ঘ্য দান করতে চেয়েছিল সে তার নৃত্য, অন্য সাধকেরা তাকে দিয়েছিলেন তাদের অন্তরতর সত্য, আর নটী শ্রীমতী দিয়েছিলেন সমস্ত জীবনের অভিব্যক্ত সত্যকে। মৃত্যু দিয়ে সেই সত্যের চরম মূল্য তিনি প্রমাণ করেছিলেন। আমরা রবীন্দ্রনাথের কবিতায় কাব্যে বৌদ্ধ দর্শন নিয়ে আছি, আমি অর্পিতা আপনাদের সাথে।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.

অগুরলক্ষ্মী কবিতায় দেখা যায় সমৃদ্ধ শ্রাবস্তী নগরী প্রচণ্ড দুর্ভিক্ষের কবলে পড়েছে। ভগবান বুদ্ধ ক্ষুধিতদের অন্নদানের জন্য প্রত্যেক পুরবাসীর কাছে জনে জনে আবেদন জানালেন। ধনী মানি যারা ছিলেন সকলেই ক্ষুধার্ত বি

বুদ্ধদেবের চরণধুলি নিয়ে জানালেন তিনি দুর্ভিক্ষ পীড়িত নগরীতে অন্ন বিতরণের ভার গ্রহণ করবেন। খাদ্যহারা সব দুর্ভিক্ষ মানুষ তারই সন্তান, ভিক্ষুণী হয়ে কোন সাহসে সেই গুরু দায়িত্ব নেবেন? এই প্রশ্ন জিজ্ঞাসা করলে সুপ্রিয়া বললেন, আমার ভান্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষান্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। এইরকম ভাবেই রবীন্দ্রনাথের কবিতায় বৌদ্ধ দর্শন।

বুদ্ধ মহাবস্তব দানের কাহিনী অবলম্বনে পরিষদ কবিতাটি পরবর্তীকালে আমরা দেখি শ্যামা নৃত্যনাট্যে রূপান্তর। মূল বৌদ্ধ কাহিনীর সঙ্গে রবীন্দ্রনাথের পরিষদ কবিতার তুলনা করলে দেখা যায় মূল কাহিনীর অনেক অংশই এখানে বর্জিত। দর্শন মাত্র বজ্রসেনের প্রতি শ্যামার চিত্তে প্রণয় সঞ্চার এবং সেই প্রণয়কে চরিতার্থ করবার জন্য প্রণয়ের অপর এক প্রণয়ের প্রাণসংহার। রবীন্দ্রনাথ তার পরিষদ কবিতার মূল কাহিনী থেকে কয়েকটি অংশই শ্যামাতে মুখ্যভাবে গ্রহণ করেছিলেন। মূলত বলা যেতে পারে যে পরিষদ কবিতার মূল সুরটি শ্যামার কণ্ঠে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পেয়েছে, যা মূল জাতকের গল্পে ছিল ইঙ্গিত মাত্র। হায় গো বিদেশি পান্থ, কৌতুকে নহে আমার অঙ্গিতে যত স্বর্ণ অলঙ্কার, সমস্ত সপিয়া দিয়া শৃঙ্খল তোমার, নিতে পারি নিজ দেহে তব অপমানে, মোর অন্তরাত্মা আজি অপমান মানে। মূলত যে মূল সুরটি, সে সুরটি কিন্তু কবি ধরেছিলেন তার শ্যামা নৃত্যনাট্যে। আমরা আছি

কাব্যকে প্রভাবিত করেছিল সেই কথায় আছে। কথাকাব্যের অন্তর্গত সামান্য ক্ষতি কবিতাটির মূল উৎস দিব্যাবদানমালার অন্তর্গত শ্যামাবতীর কাহিনী। মূল বৌদ্ধ কাহিনীর কাঠামোটুকু রবীন্দ্রনাথ গ্রহণ করেছিলেন। মূল বৌদ্ধ কাহিনীতে ছিল যে শ্যামাবতীর এক প্রহরের লীলায় দরিদ্র প্রজাদের কুটির লেলিহান অগ্নিশিখায় নিঃশেষিত হয়েছে, কিন্তু মূল বৌদ্ধ কাহিনীতে ছিল শুধু সাধুর কুটিরটি ভস্মীভূত হয়েছে। সেখানে রবীন্দ্রনাথ তার কাব্যে দরিদ্র প্রজাতির ছোট গ্রামখানিকে সম্পূর্ণ ভস্মীভূত করেছেন। বহে মাঘ মাসের শীতল শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা, পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক বনে স্নানে চলেছেন শত সখী সনী কাশীর মহিষী করুণা। শ্যামাবতী ছিলেন বৌদ্ধ কাহিনীর কেন্দ্রীয় চরিত্র, সেটি রবীন্দ্রনাথের কবিতায় করুণায় পরিণত হয়েছেন। এবং সেইখানে যখন তার আনন্দ উৎসবের মুহূর্তে গিয়ে পুরো গ্রামখানি ভস্মীভূত যখন হয়ে যায়, তখন কাশীরাজ এই নির্মম কাজের জন্য বিচার করে তাকে আদেশ দিলেন যে ভিখারিনীর বেশে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে পুরো গ্রামখানিকে নির্মাণ করে দিতে হবে। এক বছর পরে রানী করজোড়ে রাজ দরবারে এসে জানালেন যে জীর্ণ কুটিরগুলিকে নাশ করে পুনরায় আবারও সুন্দর করে সেই গ্রামখানিকে গড়ে দেওয়া হয়েছে। বৌদ্ধযুগের রাজধর্ম পালন এবং ন্যায়পরায়ণতার চিত্র এখানে কিন্তু আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথও কাব্যে সেই রূপটিকেই তুলে ধরেছেন, কিভাবে কাশীরাজ তার রাজধর্ম পালন করেছিলেন, তার মহিষী করুণাকে তিনি কিন্তু কোনো করুণা দেখাননি, রাজধর্ম পালন হতে বিচ্যুত হননি। সেই কথাই বৌদ্ধ ধর্ম দর্শন বলে, রাজার কাজ রাজধর্ম পালন।

রবীন্দ্রনাথ গৌতম বুদ্ধকে সর্বশ্রেষ্ঠ মানব এবং শান্তির প্রতীক হিসেবে চিরকাল শ্রদ্ধা করেছেন এবং বৌদ্ধ সাহিত্য, বৌদ্ধ দর্শন রবীন্দ্রনাথের মানসপটে গভীর প্রভাব বিস্তার করেছিল। তার কথাতেই আমি অর্পিতা প্রভাত বিনায় আপনাদের সাথে ছিলাম। বুদ্ধের অহিংসা, করুণা, মৈত্রী এবং অদ্ভুতভাবে তার দর্শন, যেই দর্শন মানবতার কথা বলে, মানবতার আদর্শের কথা বলে, রাজধর্ম পালনের কথা বলে, অদ্ভুত এক সমাজের কথা বলে যেখানে কোনো বৈসাদৃশ্য থাকবে না, যেখানে কোনো জাতপাত থাকবে না, সেই দর্শন রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছিল। তিনি বুদ্ধের বাণীর আলোকে বারে বারে আমরা দেখতে পাই সাহিত্য রচনা করেছেন। বৌদ্ধ জাতকের কাহিনী অবলম্বনে অনুপ্রাণিত হয়ে কথা কাহিনী কাব্যের অভিসার, ভিক্ষা, এরকম অনেক বিখ্যাত কবিতা তিনি রচনা করেছেন এবং নাটক রচনা করেছেন, চণ্ডালিকা, মালিনী, নটীর পূজা। তাই রবীন্দ্রনাথের জীবনে বৌদ্ধ দর্শন ছিল অপরিমেয়। বুদ্ধের দর্শনকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে না বেঁধে রেখে বিশ্ব জয় করার শ্রেষ্ঠ পথ হিসেবে রবীন্দ্রনাথ বারবার মনে করেছেন এবং তিনি বুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধায় লিখেছিলেন, নমো নমো নমো সুন্দরী মম জননী বঙ্গভূমি। তেমনই লিখেছেন যে মানুষের পূজার বেদিতে বুদ্ধকে তিনি অমর করেছেন। এবং সেই কথা নিয়ে আমি অর্পিতা ছিলাম, কিন্তু আর সময় নেই, যেতে যেতে একেবারে শেষ গান।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর
2: 110.1 এআইআর এফএম গোল্ড। ঘড়ি বলছে 3:01। আপনাদের সঙ্গে সুরেলা সফর নিয়ে আজ হাজির আমরা দুই বন্ধু। আমি দোলন আছি আপনাদের সঙ্গে,
3: আমি ঝুমুর।
2: আর ঝুমুর, আজকে তো আমরা অনেকটা পরে পেলাম আমাদের যে নির্দিষ্ট সময়, তা আমরা আজকে কি করতে পারি?
3: আমরা সেই জন্য আজকে বরং একটু গানেই
2: থাকি। হ্যাঁ,
3: বিভিন্ন রকম গান শুনি আর তার মাঝে মাঝে আপনাদের সঙ্গে একটু কথাও বলে নেব, এইভাবেই। কিন্তু সময়টার জন্য,
2: কারণ আজকে তো এমনিতেও আমরা অনুরোধের আসর শোনাতে পারিনি, তো সেই গান শোনারটা একটা আক্ষেপ বন্ধুদের মনে রয়েছে, সেটাকে বরং আমরা এই পর্বে একটু মেটানোর চেষ্টা করি।
3: হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গান দিয়ে শুরু করি

0: শুনছিলাম আমরা প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে 1954 সালের গান দিলীপ সরকারের কথায় সুরে। পরের গানে যাই আমরা,
1: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব এই গান।

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম আমরা এই গান। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে শুনছিলাম এই গান। গানের কথাগুলো
1: কি অসাধারণ,
0: তোর মানে সেইভাবে যদি ডাকা যায় তাহলে না এসেও কি থাকা যায়?
1: তাই তো, ঠিক মানে কোথায় যেন একটা সেই ভক্ত ভগবানের যে সম্বন্ধ, প্রেমের গান কিন্তু তার মধ্যে সেই অনুষঙ্গ কি অসামান্য। গৌরীপ্রসন্ন মজুমদার মানে আমরা রবীন্দ্রনাথে পাই এই প্রয়োগ, কিন্তু আধুনিকেও সেটা নিয়ে এসেছেন।
0: ঠিক আচ্ছা, এই মুহূর্তে একটা ঘোষণা আছে আপনাদের জন্য। দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু বীরভূমের কিছু জায়গায় এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কিছু জায়গায় মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 40-50 কিলোমিটার পার আওয়ার বেগে। এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সুতরাং এই সমস্ত অঞ্চলে যারা আছেন একটু মানে সাবধানে থাকবেন, নিজেদের নিরাপদে রাখবেন, এইটাই।
1: কারণ কালবৈশাখী তো, কালবৈশাখীর মানে প্রকোপটা একটু ভয়ঙ্করই হয়, যদিও স্বল্প সময়ের জন্য, কিন্তু যখন সে আসে একেবারে প্রবল তাণ্ডবে,
0: হই হই করে,
1: হই হই করে।
0: বেশ, আমরা ফিরে আসি আমাদের গানে। মান্না দের কণ্ঠে শুনবো পরবর্তী গান।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর
1: শুনছিলাম আমরা মান্নাদের গান। আর মান্নাদের এই যে খুব ব্যতিক্রমী ধরনের যে সমস্ত বেসিক কিছু গান আছে, অবশ্যই সেগুলো তার মানে বেশিরভাগই তার নিজের সুরে। এই গানটি আমরা শুনলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। সুরকার হিসেবে এখানে প্রভাস দেব নাম, অসামান্য একটি

0: সুবীর হাজরার লেখা গান এবং রবীন্দ্র জৈনের সুর, আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এই গান শুনলাম আমরা। আসলে এই সময়টা জুড়েই এমন কিছু গান শুনতে ইচ্ছে করছে যে গানগুলো শুনলে মনটা কোথাও একটা ভালো হয়ে যায়, কোথাও না একটা শান্তি
1: একদম। আর এই গরমকালটা তো ভীষণভাবে, এই যে মালতী ফুল বলো বা যে কোনো খুব সুগন্ধি ফুলেদের সময়, গোলাপটা যদিও নয় কিন্তু খুব সুগন্ধি, মানে বিকেলের দিকে বা এই কালবৈশাখী ঠিক পরেই সাদা যেসব ফুলগুলো মানে ছাদ জুড়ে এত সুগন্ধ, এত সুগন্ধ, মাধবীলতা নয় ওটা, আসলে মধুমঞ্জরি, আমরা যাকে সাধারণ অর্থে মাধবীলতা বলে জানি, তো ফুলের একটা সমারোহ যেন গ্রীষ্ম, তো সেই ফুলের উদযাপনে আমরা শুনলাম এই গান। পরের গান আমরা কার কণ্ঠে শুনি? মানবেন্দ্র মুখোপাধ্যায়। বেশ,

কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

শ্যামল গুপ্তের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে শুনছিলাম আমরা সেই চিরন্তন প্রশ্ন, ভালোবেসে কি মরেছি। আমরা চলে যাব পরের গানে, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান, পবিত্র মিত্রের কথায় শ্যামল মিত্রের সুরে। ১৯৫৬ সালে তরুণ বন্দ্যোপাধ্যায় গেয়েছিলেন এই গানটি।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: আমরা গানটা শুনছিলাম, সে কোন জনমে সে কথা কি পড়ে মনে, সত্যি কোন জনমেরই যেন গান। 1943 সাল সুরসাগর হিমাংশু দত্তের সুরে এ গানের কথা লিখেছিলেন শৈলেন রায়। একদম একটা তপোবনের আবহে রচিত এ গান, আর তাতে অসামান্য কণ্ঠদান করেছেন সুপ্রভা সরকার।
1: এর পরে আমরা যে গানটা শুনবো সেটা শুনবো তালাত মাহমুদের কণ্ঠে, এবং এই গানের কথা ও সুর সুধীন দাশগুপ্তের।
0: আর এক জাদুকর
1: একদম 1958-এর এই গান।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

আমরা এই গানটিও শুনলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, রবীন চট্টোপাধ্যায়ের সুরে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অসাধারণ একটি গান। পরের শিল্পী শ্যামল মিত্র।

0: শ্যামল মিত্রের কণ্ঠে শুনলাম আমরা এই গান। রম্যগীতি, এই রম্যগীতিটা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং নিখিল ঘোষের সুর, এবং এই গানটা শুনতে শুনতে আমি আর দোলন যেটা বলছিলাম ঠিকই যেন মনে হচ্ছে ছোট ছোট ঢেউ ভেঙে কোনো একটা ডিঙি নৌকায় এগিয়ে যাচ্ছে,
1: এগিয়ে চলেছে। এই গান কিন্তু একেবারে আকাশবাণীর নিজস্ব, তাই না?
0: একদম। এরপরে আমরা শিপ্রা বসুর গাওয়া একটা গান শুনি।

0: আমরা না সত্যি একটা রত্নসম গান শুনলাম, তাই না ঝুমুর?
1: ঠিক তাই,
0: একেবারে রত্নসম একটা গান। আহা,
1: যেমন লেখা তেমন সুর, আর তেমনি
0: গায়কী
1: কণ্ঠ, সুন্দর কণ্ঠ সবটা মিলিয়ে,
0: কি একটা কীর্তনাঙ্গিক, অথচ তার মধ্যে ঠিক সে কীর্তন নয়, অথচ তার মধ্যে মানে ডিভোর্স, মানে নিবেদনের একটা চরম প্রকাশ। কার লেখা এ গান?
1: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের
0: সুরারোপ। মানে কি কি কি জুটি না, কি মানে কি যুগলবন্দী একটা অদ্ভুত। আমরা মানে ভাগ্যিস আজকে এমন একটা সময় আমরা পেলাম এই গানগুলো আমাদের শোনা হচ্ছে।
1: ঠিকই তাই, যেমনভাবে আপনি শুনছেন তেমনি করে আমরাও কিন্তু এইখানে শুনছি এই গান।
0: এবং একটা জিনিস দেখো, কেন এই যে আমরা আজকে সারাক্ষণই যে যে বিষয় নিয়ে কথা বলে চলেছি, যে আমাদের এই 50-60-এর দশকের গায়িকারা গায়করা কেন তারা কোনোদিনও মানে ওই ছোঁয়ার বাইরে থেকে যাবেন, এই যে শিপ্রা বসু, শিপ্রা বসু তো আমরা জানি রাগাশ্রয়ী গান তিনি, অসামান্য তার কণ্ঠ, এবং কণ্ঠের একটা মানে একটা রাগাশ্রয়ী গান, তার অলংকার যেগুলো গাইতে গেলে সেই কণ্ঠের জৌলুস লাগে, এই গানে তিনি যে কণ্ঠদান করেছেন দেখো, একদম জৌলুসহীন তার কণ্ঠ, একটা যেন কেমন ভাঙা ভাঙা ভাব, কিন্তু সুর নিবেদন ভক্তির চরম প্রকাশ।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গান, রতু মুখোপাধ্যায়ের সুর, নির্মলা মিশ্রের কণ্ঠে শুনলাম আমরা এই গান। আর খুব বেশি তো সময় নেই দোলন, মানে আমরা হয়তো হয়তো না
1: আমরা শেষ গানে যাব,
0: তো সেই গানে চলে যাই। পিন্টু ভট্টাচার্যের গাওয়া এই গান আমরা শুনব,
1: এবং সুন্দর একটি গান,
0: প্রবীর মজুমদারের, হ্যাঁ প্রবীর মজুমদারের কথায় সুরে এই গান শুনব আমরা। আর এই গান শুনতে শুনতে
1: বিদায় নেব আজকের মতো সুরেলা সফর থেকে। কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম দোলন
0: আর আমি ঝুমুর।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি 17টি এবং তৃণমূল কংগ্রেস 5টি আসনে জয়ী হয়েছে। অধিকাংশ আসনে বিজেপি এগিয়ে রয়েছে। ভবানীপুরে তৃণমূল কংগ্রেসে এগিয়ে পরিচয়পত্র নিয়ে বিতর্কের জেরে ভোট গণনা আপাতত সেখানে বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 4 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ফল নিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পরাজিত। অভিনেতা বিজয়ের টিভি কে দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অসমে শাসক বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গণনার সর্বশেষ গতি প্রকৃতি অনুযায়ী সরকার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অধিকাংশ আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। উত্তরবঙ্গে বিজেপি সর্বাত্মক জনসমর্থন লাভ করেছে। দক্ষিণবঙ্গেও তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ব্যাপকভাবে কমেছে বলে খবর। এ পর্যন্ত 21টি আসনের ফলাফল জানা গেছে। এর মধ্যে বিজেপি পেয়েছে 17টি আসন এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 5টি আসন। কলকাতার শ্যামপুকুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাজাকে 16,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। অন্যদিকে চৌরঙ্গী আসনে তৃণমূল কংগ্রেসের নয়না ব্যানার্জি এবং এন্টালিতে ওই দলেরই সন্দীপন সাহা জয়ী হয়েছেন। মেটিয়াবুরুজে জয়ী হয়েছেন ওই দলেরই আব্দুল খালেক মোল্লা। তিনি হারিয়েছেন বিজেপির বীর বাহাদুর সিংকে 87,000-এরও বেশি ভোটে। উত্তর চব্বিশ পরগনার খড়দায় বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী 24,486 ভোটে জয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের দেবদীপ পুরোহিতকে। হাওড়ার জগৎবল্লভপুরে বিজেপির অনুপম ঘোষ 6,671 ভোটে তৃণমূল কংগ্রেসের সুবীর চ্যাটার্জিকে পরাজিত করেছেন। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল 40,839 ভোটে জয়লাভ করেছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে। ওই জেলারই জামুরিয়ায় বিজেপির ডক্টর বিজন মুখার্জি 22,514 ভোটে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেসের হরেরাম সিংকে। পূর্ব বর্ধমানের ভাদার বিধানসভা তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই আসনে বিজেপি প্রার্থী সৌমেন কারফা নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শান্তনু কোঙ্গারকে 6,427 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন। মালদার সুজাপুরে সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন। জেলার মন্তেশ্বর বিধানসভা আসন ও বিজেপির দখলে। বিজেপির সৈকত পাজা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে 14,798 ভোটে পরাজিত করেছেন। মেদিনীপুর আসনে বিজেপির শঙ্কর কুমার গুছাইত 38,747 ভোটে তৃণমূল কংগ্রেসের সুজয় হাজরাকে হারিয়ে দিয়েছেন। হুগলির বলাগড়ে বিজেপি প্রার্থী সুমনা সরকার জয়লাভ করেছেন। পুরুলিয়ার মানবাজার বিধানসভায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু পরাজিত হয়েছেন। বিজেপি প্রার্থী ময়না মুর্মু তাকে 26,631 ভোটে হারিয়ে দিয়েছেন। বাগমুন্ডিতে 40,000-এরও বেশি ভোটে জয়ী বিজেপির রহিদাস মাহাতো। জয়পুরে 22,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। বাঁকুড়ার রানীবাঁধে জয়ী হয়েছেন বিজেপির ক্ষুদিরাম টুডু। 52,000-এরও বেশি ভোটে তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের তনুশ্রী হাঁসদাকে। মুর্শিদাবাদের বড়ুয়ায় বিজেপির সুখেন কুমার বাগদি 22,300 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রতিমা রজককে পরাজিত করেছেন। জেলার ভগবানগোলায় অবশ্য জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের রেয়াত হোসেন সরকার। কোচবিহারের মেখলিগঞ্জে বিজেপি প্রার্থী দধিরাম 29,503 ভোটে জয়লাভ করেছেন। কালিম্পং বিধানসভা আসনে জয়ী হয়েছেন বিজেপির ভারত কুমার ছেত্রী। তিনি হারিয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার রুডেন সদালেপচাকে 21,464 ভোটে। দার্জিলিং আসনে বিজেপির নোমান রায় 6,057 ভোটের ব্যবধানে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার বিজয় কুমার রায়কে পরাজিত করেছেন। কলকাতা উত্তর গণনা কেন্দ্র নেতাজি ইনডোর স্টেডিয়ামে কাউন্টিং শেষ পর্যায়ে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য।
1: উত্তর কলকাতার 7 বিধানসভা আসনের চূড়ান্ত ফল এখনো সরকারিভাবে ঘোষিত হয়নি, কিন্তু দেওয়াল লিখন ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে এবং প্রায় সমস্ত আসন

0: গণনা শেষ হয়ে গিয়েছে, কোথাও কোথাও সার্টিফিকেট নেওয়ার জন্য অপেক্ষা করছেন প্রার্থীরা। এবং এই মুহূর্তে এখানে যে ফল জানা যাচ্ছে তাতে 7টি আসনের মধ্যে বিজেপি 4টি এবং তৃণমূল কংগ্রেস 3টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে। যে ফল এখনও পর্যন্ত জানা যাচ্ছে তা হলো চৌরঙ্গী আসনে নয়না বন্দ্যোপাধ্যায় বিজেপির তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। এন্টালিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সন্দীপন সাহা জয়ী হয়েছেন। বেলেঘাটায় কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এবং তিনি সম্ভাব্য জয়ী। শ্যামপুকুর আসনটিতে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাজাকে পরাজিত করেছেন। মানিকতলাতে বিজেপি প্রার্থী তাপস রায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি সম্ভাব্য জয়ী। জোড়াসাঁকোতে বিজেপি প্রার্থী বিজয় ওঝা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কলকাতা দক্ষিণের সর্বাধিক নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। একাদশ রাউন্ড গণনার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারীর থেকে 5,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন। গণনা কেন্দ্রে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকাকালীনই সেখানে যান মমতা ব্যানার্জি। সে সময় কেন্দ্রের ভেতরে গণ্ডগোল শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কেন্দ্রে গণনা বন্ধ রয়েছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের কাছে।
2: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যেখানে গণনা হচ্ছে, অর্থাৎ শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট হাই স্কুল, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু এখন পরিস্থিতি ভীষণ উত্তেজনাপূর্ণ। আমরা প্রায় দেড় ঘন্টা আগে 12 রাউন্ডের শেষ খবর পেয়েছি, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে এগিয়েছিলেন 7,000-এর কিছু বেশি ভোটে। এরপর থেকে এখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রথমে আসেন এবং গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। তাকে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগে জয়ের ব্যাপারে। তার কিছুক্ষণ পরেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি এসে উপস্থিত হন। তিনি ভেতরে চলে যাওয়ার পর থেকেই ভেতর থেকে গন্ডগোলের আওয়াজ আসতে থাকে এবং প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ভেতরে প্রবেশ করে। ইতিমধ্যে বিজেপির শুভেন্দু অধিকারীর চিফ ইলেকশন এজেন্ট সূর্যনীল দাস বাইরে বেরিয়ে আসেন এবং তিনি বলেন যে এত নিরাপত্তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি কোনো আইডি কার্ড ছাড়া এবং মোবাইল ফোন সহ ভেতরে ঢুকে গেছেন। এই অভিযোগ তোলেন এবং বলেন যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত গণনা বন্ধ থাকবে। আমি তোমাকে আগেই বললাম যে প্রায় দেড় ঘন্টা কিন্তু আমরা আর কোন রাউন্ডের খবর পাইনি, অর্থাৎ গণনা বন্ধ রয়েছে। প্রিয়া,
1: ধন্যবাদ কাশফিন। বিজেপি এই জনসমর্থনের জন্য পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানিয়েছে। দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার জানালেন,
3: এই জয় মানুষের জয়, এই জয় নিপীড়িত বঞ্চিত দেড় দশক ধরে যারা অত্যাচারিত হয়েছে তাদের জয়। এই জয় হচ্ছে সেই মানুষদের জয় যাদের গণতন্ত্র বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল, যাদের সমস্ত অধিকারকে বাজেয়াপ্ত করেছিল তৃণমূল কংগ্রেস, যারা গণতান্ত্রিক অধিকার বাজেয়াপ্ত হওয়ার পরেও মাথা তুলে লড়াইয়ের স্বপ্ন দেখেছিল, ভারতের গণতন্ত্রের সঙ্গে সামিল হবার যারা চেষ্টা করেছিল। এই জয় আরজিকরের, যিনি মারা গেছিলেন তার মায়ের জয়। এই জয় আপামর নিপীড়িত মানুষের জয় এবং তার সঙ্গে এই জয় তাদের যারা মোদীজির প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদীজির যে বিকাশের স্বপ্ন, সেই স্বপ্নকে সার্থক করার পক্ষে যারা ছিলেন তাদের জয়।
1: ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দলনেত্রী মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের মনোবল ধরে রাখার বার্তা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপির জয়ের পথ প্রশস্ত করেছে বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন।
4: বিধানসভার ভোটের ফল প্রকাশিত হয়েছে, বিজেপি সরকার করবে, কারোর পছন্দ হোক না পছন্দ হোক, ফ্যাসিস্টিক বিজেপি তারা সরকার করবে, এটা বাস্তবতা।
1: এইমাত্র পাওয়া খবরে জানা গেল কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র জয়ী হয়েছেন। কালীঘাটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এ রাজ্যে মুখ্য প্রশাসনিক কার্যালয় নবান্নে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের ফল প্রকাশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে যাবেন বলে জানা যাচ্ছে। রাজনীতিতে সদ্য পা রাখা অভিনেতা বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রিক আজাকাম টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে

134টি আসনের মধ্যে টিভিকে 106টি আসনে এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পরাজিত হয়েছেন। এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে 56টি আসনে এগিয়ে রয়েছে, জিতেছে 3টি আসনে। অসমের শাসক বিজেপি দ্বিতীয়বারের জন্য ওই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। কেরালাম থেকেও পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। 140টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ 41টি আসনে জয়লাভ করেছে। পুদুচেরিতে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। 30টি আসনের মধ্যে এম রঙ্গাস্বামীর অল ইন্ডিয়া এনআর কংগ্রেস 9টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে আছে 2টি আসনে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি 17টি এবং তৃণমূল কংগ্রেস 7টি আসনে জয়ী হয়েছে। অধিকাংশ আসনে বিজেপি এগিয়ে রয়েছে। ভবানীপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে। পরিচয়পত্র নিয়ে বিতর্কের জেরে ভোট গণনা আপাতত বন্ধ রয়েছে। খবর শেষ হলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 এফএম গোল্ডে। আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
3: আপনার কথা, আর আপনার কথা মানে আপনারই কথা। প্রতিদিন আপনারা আসেন, আর এই মুহূর্তে এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের দুটো মাধ্যম, এক হচ্ছে আমাদের ফেসবুক পেজ 100.1 এফএম গোল্ড কলকাতা, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903053992। আমাদের ফেসবুক পেজে আজকের যে পোস্ট বা আজকের যে পোস্টার রয়েছে, সেখানে গিয়ে কমেন্ট বক্সে আপনি আপনার ভাবনার কথা শেয়ার করতে পারেন, অথবা আমাদের যে নাম্বারটা বললাম তার হোয়াটসঅ্যাপে বা এসএমএসে জানাতে পারেন আপনার ভাবনার কথা। কিন্তু কী নিয়ে বলবেন?
4: আপনারা জেনে গিয়েছেন ইতিমধ্যেই যে আপনি কী নিয়ে বলবেন, তবু আরেকবার বলে দিই। সহিষ্ণু মানুষ দুর্বল নয়। আজকের বিষয়, সহিষ্ণু মানুষ দুর্বল নয়। স্টুডিও এন্ডে রয়েছি আমরা দুজন, তাপস আর সঞ্জয়। ওপাশ থেকে কথা বলার জন্য, অবশ্যই লিখে পাঠানোর জন্য আপনারা সবাই, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, এমনি মেসেজ ঢুকছে, ওদিকে আমাদের ফেসবুকে যে পোস্ট রয়েছে সেখানেও আপনারা ইনবক্স করছেন। আরও বেশি সংখ্যায় করুন, আমরা রয়েছি 8:45 অবধি।

0: আপনার কথা, আপনার কথার বিষয়ে সহিষ্ণু মানুষ দুর্বল নয়। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন সাধনা মজুমদার বড়নগর থেকে, বলছেন যে মানুষটির যে কোনো আঘাত সহ্য করার ক্ষমতা বা শক্তি আছে সেই তো সহিষ্ণু মানুষ। নিজ আত্মশক্তিতে ভরপুর এমন মানুষ কেমন করে দুর্বল হবেন? সহিষ্ণু মানুষ সাধারণত হঠকারিতা এড়িয়ে চলেন। তিনি জানেন আঘাতকারীকে প্রত্যুত্তর দিতে হলে তাঁকেও আঘাতকারীর সমান চরিত্রে পর্যবসিত হতে হবে। আক্রমণকারী কটুক্তি বা কুরুচিকর আচরণ করলেও সহিষ্ণু মানুষটি অনেক সময় তা এড়িয়ে যান। তার মানে এই নয় যে তিনি দুর্বল। তিনি সু আচরণ দিয়ে বুঝিয়ে দেন তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, কিংবা বুঝিয়ে দেন এমন খারাপ আচরণের প্রত্যুত্তর দিতে তার চরিত্রে বাধে। সোজা কথায় অসহিষ্ণু হয়ে কাউকে জলে চোবাতে গেলে নিজেকেও ভিজতে হবে। যে কথাটি রূঢ় শোনালেও আমার কাছে তা বাস্তব। তাই সহিষ্ণু মানুষ দুর্বল নয়, সহ্য তার বিশেষ গুণ।
1: আমাদের ফেসবুক পেজে চলে যাই, সেখানে কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে বলছেন যে যে সহ্য করে সে সহিষ্ণু। কি সহ্য করে সে? শারীরিক অত্যাচার, মানসিক চাপ। কেউ কেউ শারীরিকভাবে সবল, মানসিকভাবে দুর্বল। আবার কেউ এর উল্টোটা, যারা তাৎক্ষণিক ম্যাজিক দেখাতে চায় না, যারা যে কোনো অবস্থাকে সময়ের মাপকাঠিতে বিচার করে ধৈর্য ধরে, ঘটনা প্রবাহ সহ্য করে, তারপরে তার চিন্তার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়। সেটা আইনানুগ হতে পারে, আন্দোলন হতে পারে, ব্যক্তিগত স্তরের পদক্ষেপ হতে পারে। তিনি কিন্তু দুর্বল ও নন, অসহিষ্ণুও নন, স্থিতধী, দূরদৃষ্টি সম্পন্ন। আজকাল এমন লোকের বড় অভাব।
0: হোয়াটসঅ্যাপ করেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। অনেকের ধারণা আছে যে মানুষ সব কিছু মুখ বুঝে শুয়ে যায়, যে মানুষ সব কিছু মুখ বুঝে শুয়ে যায় সে আসলে খুব দুর্বল। প্রতিবাদ করার ক্ষমতা নেই বলেই গর্জে ওঠে না। বিভিন্ন তথ্য থেকে জানা যায় যারা সহিষ্ণু তারা আদৌ দুর্বল নয়। সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে এরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেদের মনোবল ভর করে যাহা করণীয় তাই করে থাকে। তাই সহিষ্ণু মানুষকে দুর্বল ভাবাটা ঠিক নয়।
1: শুভ্রা ভট্টাচার্য লিখছেন বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে, বলছেন একদম সঠিক,

0: সহিষ্ণুতা বা ধৈর্য ধারণ করা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি মানসিক শক্তির প্রতীক। মানসিক দৃঢ়তা, সহিষ্ণুতা হল প্রতিকূল পরিস্থিতিতেও নিজের আবেগ ও আচরণ নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। শক্তি দুর্বলতা নয়। অনেকেই ভুল করে, সহনশীলতাকে দুর্বলতা মনে করেন, কিন্তু এটি আসলে অত্যন্ত উচ্চমানের মানসিক সাহসের পরিচয়। সহানুভূতি ও ধৈর্য, কঠিন সময়ে শান্ত থাকা, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা রাখে, এমন ব্যক্তি প্রকৃত সহিষ্ণু। চরিত্রের মাধুর্য, সরল স্বভাবের মানুষকে দুর্বল ভাবা ভুল, এটি তাদের বিশেষ গুণ বা সংস্কার। পরিশেষে বলি, সহনশীলতা মানুষকে দায়িত্বশীল ও দূরদর্শী করে তোলে, যা দুর্বলতার বদলে শক্তিরই পরিচয়।
1: সঙ্গমিত্রা ঘোষ ভাটপাড়া কাঁকিনাড়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, যারা অসহিষ্ণু তারাই বরং দুর্বল, সহিষ্ণুতার জন্য অদম্য মানসিক শক্তির ধৈর্যের প্রয়োজন, সঠিক সময়ে যোগ্য জবাব দেবার জন্য দুর্বল চিত্তের মানুষের পক্ষে যা কখনোই সম্ভব নয়।
0: দীনেশ নস্কর বালি মধ্য জয়পুর বিল হাওড়া থেকে বলছেন যে, সহিষ্ণু মানুষ মানেই দুর্বল নয়, অনেকে দুর্বল ভাবে বটে, আসলে এরা সেভাবে সকলের সঙ্গে মেশে না। এদের মস্তিষ্ক ঠান্ডা, শরীরে দয়া মায়া আছে বলে মানুষকে সাহায্য করতে চায়। তখন চালাক মানুষগুলো এইসব মানুষদের ভাবে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, আসলে সেটা না, ওর ভেতরেই দয়া মায়া লুকিয়ে আছে। ওইটা না করতে পারলে ওর ভেতরটা কাঁদে, তাই ও এই ভালো কাজগুলো করে। যেহেতু ভালো সার্ভিস করে, ভালো পড়াশোনা জানে, কেন একটা কমজোরি লোকের বাড়িতে চলে গেল? এইগুলোইভাবে কিছু লোক, তাতে কোনো যায় আসে না এই সব মানুষের। মানে এখনো পর্যন্ত আমরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আমাদের ওই 100.1 FM গোল্ড কলকাতা কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে 9903050992 যারা পাঠাচ্ছেন, সবাই কিন্তু পক্ষেই বলছেন।
1: একেবারে। এরপর লিখছেন যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, সহিষ্ণুতা হল নিজের শক্তির উপর অগাধ বিশ্বাস ও ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতা। এটি অক্ষমতা বা পরাজয় নয়, বরং এটি জয়ের একটি অন্যতম উপায়। দুর্বল মানুষ প্রতিশোধ নেয়, শক্তিশালী মানুষ মাফ করে দেয়, আর বুদ্ধিমান মানুষ এড়িয়ে চলে। যারা সহনশীল তারা পরিস্থিতির গভীরে গিয়ে চিন্তা করতে পারেন। ঠিক তাই আমি মনে করি, রাগের মাথায় ভেঙে না পড়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়াই হল আসল সক্ষমতা।
0: তপন চক্রবর্তী আমাদের ফেসবুক পেজে লিখছেন যে, লিখছেন সিঙ্গুর বাসুবাড়ি থেকে, বলছেন সহিষ্ণুতা একটি বড় গুণ, মানব মনে এর প্রয়োজন খুব। হঠাৎ রাগ দেখানো, রাগে জ্বলে ওঠা কখনো ভালো হয় না, অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামলে রাখতেই হবে। এরূপ মানুষেরা কিন্তু দুর্বল বলে প্রতিভাত হয় না, সংযমী মানুষ অনেক এগিয়ে যেতে পারে। টলারেন্স ইজ আ গ্রেট ভার্চু, তার মানে কখনো সেই ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে দুর্বল নয়।
1: এবারের মেসেজটি পাঠিয়েছেন কিশোর বালি থেকে, ঠান্ডা মেজাজি বা দয়াময়ী মানুষকে অনেকে দুর্বল ভাবে, সেটা তাদের ভুল ধারণা। আসলে এইসব মানুষেরা কারো সাথে থাকে না, তার ভেতরে মানবিকতা আছে। অনেকে ভাবে এ কিছু করতে, এ কিছু বুঝতে পারছে না, একটা কিছু বললেও কিছু বলে না, ও তো দুর্বল, ও এসব বোঝে না। আমি এরম মানুষ অনেক দেখেছি, খুব শিক্ষিত, ঠান্ডা মেজাজি, নিজেকে বা নিজের ফ্যামিলিকে নিয়ে বেশি থাকে। এরা যখন রাগে খুব ভয়ঙ্কর কাজ করে ফেলে। একটি ছেলের সঙ্গে এইরকম মানুষকে কথা কাটাকাটি হতে দেখেছি, এত জোরে চিৎকার করতে এর আগে আমি তাকে কোনোদিন দেখিনি। যুক্তিসম্পন্ন কথা বলেছে, পয়েন্টে কথা বলে, সেদিন অনেক মানুষ অবাক হয়ে গিয়েছিল। ওর যে এত লোক বল ছিল বাইরে সেটা আমার জানা ছিল না। এক কথায় অনেক লোক চলে এসেছিল বাইরে থেকে, এমনকি থানা পুলিশ থেকেও লোক।

চলে এসেছিল। পাড়ার সব লোক অবাক হয়ে গিয়েছিল। খালি বলছিল, ও আমাকে এত বড় কথা বলেছে, ওকে ক্ষমা চাইতে হবে, তা না হলে শেষ দেখে ছাড়ব। শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছিল সেই লোকটি, ছেলেটি। শেষে বলি, সাদামাটা মানুষগুলোকে ভেবো না যে এরা কিছু বোঝে না। বোঝে, বোঝে সবই, এরা ক্ষমা করে দেয়। যদি একবার কঠিন হয়ে যায় তাহলে কেউ থামাতে পারবে না। আমার নিজে চোখে দেখা এইরকম মানুষের কথা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। পাঠিয়েছেন এস এন শাবেদ আলী, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। বলছেন, সহিষ্ণু মানুষ দুর্বল নয়, এটি বাস্তবতার এক গভীর সত্য। সহিষ্ণুতা মানে অন্যায়ের কাছে নতি স্বীকার নয়, বরং পরিস্থিতি বুঝে সঠিক সময়ে প্রতিক্রিয়া জানানো। যে মানুষ নিজের রাগ, হতাশা ও আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। দুর্বল মানুষ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভুল করে, কিন্তু সহিষ্ণু মানুষ চিন্তা করে পদক্ষেপ নেয়। সহিষ্ণুতা মানুষকে ধৈর্যশীল ও বিচক্ষণ করে তোলে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহিষ্ণু মানুষের ভূমিকা অপরিসীম। অন্যের মতামতকে সম্মান করা দুর্বলতা নয়, এটি মানসিক পরিপক্কতার পরিচয়। সহিষ্ণু মানুষ প্রতিকূল অবস্থায়ও নিজেকে সামলে রাখতে পারে। তারা ঝগড়া নয়, সমাধানের পথ খোঁজে। তাই সহিষ্ণুতা আসলে এক ধরনের নীরব শক্তি, যা মানুষকে প্রকৃত অর্থে দৃঢ় করে তোলে। আমাদের এই নিয়ে চলছে আজকের আপনার কথার সঙ্গে সঞ্জয়দার সঙ্গে আমি তাপস। আর আপনারা 9903055992 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন, অথবা 100.1 FM গোল্ড কলকাতা তার ফেসবুক পেজে আজকের যে পোস্ট বা পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে লিখুন আমাদের আজকের বিষয়ে, সহিষ্ণু মানুষ দুর্বল নয়।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold-এ, আপনার কথা 100.1 FM Gold-এ,
1: আপনার কথা। আজকের বিষয়, সহিষ্ণু মানুষ দুর্বল নয়। আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ফেসবুকে আপনারা যেখানে ইনবক্স করেছেন সব পড়ে শোনাচ্ছি। এবার হোয়াটসঅ্যাপের মেসেজ, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। সহিষ্ণু মানুষ দুর্বল নয় এই উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বাস্তবসম্মত। সহিষ্ণুতা বা ধৈর্য ধারণ করা কোনোভাবেই দুর্বলতা নয়, বরং এটি মানসিক শক্তির একটি অন্যতম বড় পরিচয়। সহিষ্ণুতা মানে হল নিজের আবেগ ও ক্রোধ নিয়ন্ত্রণ করে কঠিন পরিস্থিতি বা ভিন্ন মতকে ধৈর্যের সাথে গ্রহণ করা। এটি করার জন্য প্রবল ইচ্ছাশক্তি ও ধৈর্যের প্রয়োজন হয়, যা দুর্বল মানুষের পক্ষে সম্ভব নয়। একজন সহিষ্ণু মানুষ আত্মবিশ্বাসী হন। তিনি জানেন যে অন্যের ভিন্ন মত বা আচরণ তার নিজের মূল্যবোধকে ধ্বংস করতে পারবে না। সংক্ষেপে বলা যায়, সহিষ্ণুতা হল বুদ্ধিমত্তা, ক্ষমা এবং ধৈর্যের সংমিশ্রণ, যা একজন মানুষকে ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। খুব ভালো থাকবেন আপনারা, ভালো থাকবেন আপনিও।
2: শীষ মোহাম্মদ পাঠিয়েছেন পাইপাড়া নলঘাটি বীরভূম থেকে, বলছেন, সহিষ্ণু মানুষ দুর্বল নয়, কতক্ষণ সহ্য করব? খাদের কিনারায় কিংবা দেওয়ালে পিঠ ঠেকে গেলে সহিষ্ণু থাকতে পারবো কি? একটা লিমিট অবধি সহিষ্ণু থাকতে পারবো, তখন সহিষ্ণু মানুষ অসহিষ্ণু হয়ে উঠবে এবং সকল দুর্বলতা ঝেড়ে ফেলে বাধা দেবে। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স।
1: পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন, সহিষ্ণু মানুষকে অনেকেই ভুল করে দুর্বল ভাবে, কারণ তারা সবসময় চিৎকার করে নিজের শক্তি দেখায় না, প্রতিটি কথার পাল্টা উত্তর দেয় না, কিংবা ছোটখাটো বিষয় নিয়ে সংঘাতে জড়ায় না। কিন্তু আসলে সহিষ্ণুতা দুর্বলতা নয়, বরং আত্মনিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তার পরিচয়। যে মানুষ অপমান, প্রতিকূলতা বা মতভেদ সামলেও নিজের ভারসাম্য বজায় রাখতে পারে, সেই প্রকৃত অর্থে শক্তিশালী। দুর্বল মানুষ রাগে, আবেগে বা হতাশায় সহজেই ভেঙে পড়ে, কিন্তু সহিষ্ণু মানুষ পরিস্থিতিকে বোঝে, সময়ের মূল্য দেয় এবং প্রয়োজন হলে নীরবতাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করে। তাই সহিষ্ণু হওয়া মানে সব অন্যায় মেনে নেওয়া নয়, বরং কখন প্রতিবাদ করতে হবে আর কখন নিজেকে সংযত রাখতে হবে সেই বোধ থাকা। প্রকৃত শক্তি সব সময় শব্দে নয়, অনেক সময় ধৈর্য আর সহনশীলতার মধ্যেই লুকিয়ে থাকে।
2: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, তিনি বলছেন যে, সঠিক কথা, তবে সহিষ্ণু মানুষকে সবাই ভুল বোঝে। পিতামাতার কাছ থেকে শিশুরা সহিষ্ণুতা অর্জন করে। আমি ধূমপান করি না, আমার সন্তানেরা কেউ উপথে পা বাড়ায়নি।

0: তবে সহিষ্ণুতার একটি মারাত্মক খারাপ দিক আছে। আমি যৌতুক ছাড়া বিয়ে করতে চেয়েছিলাম, দেখলাম সবাই আমাকে ভুল ব্যাখ্যা করছে, শেষে মূল্য বাড়িয়ে দিলাম, আর কোনো অসুবিধা হয়নি। আর একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি, একবার চলচ্চিত্র উৎসবে গুপি গাইন বাঘা বাইন ছবিটি এসেছিল এদেশে। বন্ধুদের কাছে জানতে চাইলাম ছবি সম্পর্কে, তারা সবাই আমার প্রশ্ন এড়িয়ে গেল। হলে গিয়ে দেখলাম অর্ধেক লোক শূন্য, অথচ আমি এক রাশ মুগ্ধতা নিয়ে হল থেকে বেরিয়ে এলাম। গুপি গাইন বাঘা বাইন ছবিটি আমার কাছে একটি মিষ্টি কবিতা মনে হয়েছে, যা এক নিঃশ্বাসে পড়া যায়। এটাই কয়, ভালো লাগা বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে ধরা দেয়। সহিষ্ণুতাকে কেউ দুর্বলতা ভাবে, কেউ ভাবে এটা একটা চারিত্রিক গুণ, আরও সহজভাবে বললে বলা যায় কেউ বলে এক হাঁটু জল, কেউ বলে সাঁতার।
1: সৌভিক সরকার কসবাহালতো থেকে হোয়াটসঅ্যাপ করে বলছেন, সহিষ্ণু মানুষকে অনেক সময় ভুল করে দুর্বল ভাবা হয়, কিন্তু আসলে সহিষ্ণুতা দুর্বলতা নয়, শক্তির পরিচয়। যে মানুষ নিজের রাগ অভিমান কষ্টকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত অর্থে শক্তিশালী। সহিষ্ণু হওয়া মানে অন্যায় মেনে নেওয়া নয়, বরং সঠিক সময়ে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে জানা, তাৎক্ষণিক উত্তেজনায় ভেসে না গিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার ক্ষমতা সবার থাকে না। সহিষ্ণু মানুষ নিজের ভেতরের অস্থিরতাকে শান্ত রাখতে পারে, অন্যের কথা শুনতে পারে এবং বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয়। তাই সহিষ্ণুতা কোনোভাবেই দুর্বলতা নয়, এটি এক ধরনের পরিণত বুদ্ধি ও মানসিক দৃঢ়তার প্রতিফলন।
0: আমাদের যারা ফেসবুক পেজে তাদের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন, যতগুলো মন্তব্য পেয়েছি তার মধ্যে এই মুহূর্তে কিন্তু একেবারে শেষ মন্তব্যটি রমা রায় ভি রোড দাসনগর খরা পাঁচ থেকে বলছেন যে, সহিষ্ণু মানুষ কখনোই দুর্বল নয়, পরিস্থিতি খারাপ হলে হুট করে রেগে যাওয়া বা চিৎকার করা সহজ, কিন্তু পরিস্থিতি শান্ত রেখে ধৈর্য ধরা অনেক বেশি সাহসের কাজ। সহিষ্ণু মানুষ নিজের আবেগ রাগ এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারেন, যা দুর্বল মানুষের পক্ষে অসম্ভব। সহিষ্ণুতা মানে হল পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়া, হেরে যাওয়া নয়, এটি একটি বিচক্ষণতা। যে মানুষ সহিষ্ণু সে রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেয় না, বরং ঠান্ডা মাথায় পরিস্থিতির সমাধান খুঁজে। ক্ষমা করার ক্ষমতা শুধুমাত্র শক্তিশালী মানুষই রাখেন, দুর্বলরা কখনো কাউকে ক্ষমা করতে পারে না। সহিষ্ণু মানুষ হল অনেকটা বট গাছের মতো, যা ঝড় ঝাপটা সহ্য করেও সোজা দাঁড়িয়ে থাকে। তারা পরিস্থিতি ভাঙতে চায় না, বরং গড়তে চায়। যারা ধৈর্যশীল তারা জীবনের কঠিন সময়েও টিকে থাকতে পারেন, এই টিকে থাকার ক্ষমতাই তাদের শেষ পর্যন্ত বিজয়ী করে। সহিষ্ণু মানুষ অনেকটা সাগরের মতো, উপরে শান্ত থাকলেও ভেতরে তাদের গভীরতা এবং শক্তি অনেক বেশি।
1: বিশ্বজিৎ কর বোড়াল থেকে লিখছেন হোয়াটসঅ্যাপে, সহ্য করা মস্ত এক গুণ, মানুষের জীবন দর্শনে প্রত্যুত্তরের ইচ্ছা হয় দমিত অপেক্ষা সিদ্ধান্ত গ্রহণে। সহ্যের সীমা নিয়ন্ত্রিত করা আদৌ দুর্বলতার লক্ষণ নয়, চর্জলতি হতকারিতায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সহিষ্ণুতা পরম ধর্ম, যথাসম্ভব সংযমী হতে হয়, অসহিষ্ণুতার রোষানল এক সামাজিক অবক্ষয়। তবে সহ্যেরও থাকা উচিত নির্দিষ্ট এক সীমা, হৃদয় ঝংকৃত হোক এই বাক্যে, পরমতম ধর্ম ক্ষমা।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: আপনার কথায় আপনাদের পাঠানো মেসেজ আপনাদের ভাবনা পড়ছি। 9903052992 এখনও কিছু লেখা রয়েছে, আমরা পড়ব। আমরা মানে সঞ্জয় দাস, সঙ্গে আমি তাপস। আর তার আগে জানিয়ে দিই একটি আবহাওয়ার খবর, যেমনটা আমরা পেয়েছি যে পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় বাঁকুড়া, বীরভূম, মালদা জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার প্রবল সম্ভাবনা আছে।

আপনার কথা, আজকের আপনার কথার বিষয়ে, সহিষ্ণু মানুষ দুর্বল নয়। আপনারা হোয়াটসঅ্যাপ করছেন বা মেসেজ করছেন 9903055992 আর আমাদের 100.1 FM গোল্ডিডি ফেসবুক পোস্ট রয়েছে, সেখানেও আপনারা ইনবক্স করেছেন। আরও যদি কারো করার থাকে করে ফেলুন, সববার মেসেজ কিন্তু আমরা পড়ে শোনাব। এই মুহূর্তে যার মেসেজটা পড়ছি, তিনি লিখছেন অপূর্ণামাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখছেন, সহিষ্ণু বা সহনশীল মানুষ কখনো দুর্বল নয়, বরং তাদের ধৈর্যই তাদের প্রকৃত শক্তি। সহিষ্ণুতা হলো একটি মানসিক দৃঢ়তা, যার মাধ্যমে মানুষ কঠিন পরিস্থিতিকেও মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সহনশীল হওয়া মানে এই নয় যে কেউ দুর্বল, বরং একটি উচ্চ মানের ধৈর্যশীলা তিতিক্ষার প্রতীক। এটি একটি বিশেষ মানুষ।

0: কথা, যা মানুষকে অন্যদের থেকে অন্যদের সাথে ভালো আচরণ করতে এবং পরিস্থিতি সামলাতে সাহায্য করে। অপর্ণা মাল লিখলেন গঙ্গাধরপুর হাওড়া থেকে।
1: আর পরের ভার্সে কে লিখেছেন একটু চকলিনি, লিখেছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। সুচেতা বলছেন যে সহিষ্ণুতা মানুষের একটা পজিটিভ দিক, এটা দুর্বলতা হতে পারে না। মানুষ আবেগপ্রবণ ঠিকই, কিন্তু সহিষ্ণুতা মানুষকে দৃঢ় করে মনের দিক থেকে, রাগ কষ্ট ও দুর্বলতার দিক থেকে মনকে শক্ত করে, সঠিক সিদ্ধান্ত নেবার জন্য প্রস্তুত করে, পরিণত করে তোলে।
0: এই পরের হোয়াটসঅ্যাপ মেসেজটি যিনি পাঠিয়েছেন তিনি হলেন তপন কুমার সেন, হালতুবাজার কসবা থেকে। বর্তমান সময়ে মানুষের সহিষ্ণুতার বড় অভাব। এমন একদিন এই বিষয়ে যেদিন এই রাজ্যের রাজনৈতিক পালা বদল, এনিওয়ে সেটা আমরা এখন কথা বলছি না। আপনার মেসেজটা আমাদের একটু এডিট করে পড়তে হচ্ছে। মনে পড়ে এক ঘটনা, আমেরিকার বিশ্বসেরা বক্সার জো লুইকে এক বাসের সহযাত্রী খুব বিরক্ত করছিলেন। একজন যিনি জো লুইকে চিনতেন তিনি বললেন, ওকে সহ্য করছো, মারছো না কেন? জো লুই উত্তর দেন, আমি ওকে মারলেও মরে যাবে, লড়াই করি বক্সিং রিংয়ে, আমার বাড়ির শিক্ষা ধৈর্য ও সহিষ্ণু হওয়ার। তপন কুমার সেন লিখলেন হালতুবাজার কসবা থেকে।
1: আর আমাদের হোয়াটসঅ্যাপ পার করে এবার আমরা একটুখানি আমাদের দেখে নেব যারা এসএমএস করছেন তারা কি বলছেন, তাদের ভাবনা কি আজকের এই বিষয় প্রসঙ্গে। পাঠিয়েছেন শিপ্রা কারার, মল্লিক পাড়া লেন বেতর কাউড়া থেকে, বলছেন কোনো কিছুতে হঠাৎ রেগে গিয়ে কিছু করা, ঝগড়া মারামারি করা কি ঠিক? হট টেম্পার হলে নিজের শরীরের ক্ষতি আর পরিস্থিতিও বিপজ্জনক হয়। আমার তাই মনে হয় ধৈর্য সহ্য শক্তি আমাদের সবারই থাকা দরকার। পরিস্থিতি বাড়ি বা বাজে কোনো জায়গা যেখানেই হোক না কেন, সহিষ্ণু মানে বুদ্ধি ধরে কাজ করে, দুর্বল হয়ে নয়। বেশ, অনেকে লিখছেন, একটা কথা বলি আপনাদের, অনেকে বাংলাতে লিখছেন আমাদের বড্ড সুবিধে হয়, আর যারা ইংরাজিতে লিখছেন বা ইংরাজি হরফে লিখছেন, এবং যারা সকলকেই বলা যে আপনারা যখন লিখে পাঠাবেন একটু পড়ে নেবেন যে আপনারা নিজেরাও সেটা পড়তে পারছেন কি না, কারণ আমরা তো একদম তাৎক্ষণিকভাবে পড়ি, ফলে অনেক সময় কিন্তু একটু অসুবিধে হয় আমাদের পড়ার ক্ষেত্রে। যখন পাঠাবেন তার আগে আপনি একবার ওই পরীক্ষার কলেজে যেমন রিভিশন করি আমরা, সেরকম।
0: পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছেন, সহনশীলতা অনেক বড় গুণ, যে সহ্য করতে পারে সে একদিন সাফল্যের শিখরে পৌঁছবেই। হাজার ঝড়কে সহ্য করে সে সাফল্যের শীর্ষেতে পৌঁছবেই, তবে অন্যকে সহ্য করা ঠিক না, অন্যায়কে সহ্য করা ঠিক না। পায়েল ব্যানার্জি লিখলেন বেলঘড়িয়া থেকে।
1: আর পাঠিয়েছেন আরও একজন কুন্তল ভট্টাচার্য, যাদবপুর থেকে, সমুদ্রের মতো উত্তাল হওয়া সহজ, নদীর মতো সহনশীল হওয়াটা কঠিন। সহনশীল হওয়া মানেই কখনো দুর্বলতা নয়, আর উত্তাল মানেই শক্তিশালী নয়। খুব ছোট্ট কিন্তু অনেকটাই বলে দিয়েছেন। আমাদের কাছে যে সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ ইত্যাদি এসেছিল আমরা মোটামুটি সবটা পড়ে ফেলেছি। সঞ্জয়দা, একদম শেষ মুহূর্তে আমরা যদি বন্ধুরা যা যা আজকে বলছেন সেটাকে একটু সাম আপ করি, কি দাঁড়াতে পারে?
0: যেটা দাঁড়ালো সেটা হলো এটাই যে আমরা আজকে যে মোশনটা রেখেছিলাম, সহিষ্ণু মানুষ দুর্বল নয়, এই 11 আর 12 মানে মোট 23 জন তাদের হোয়াটসঅ্যাপ মেসেজ বা আমাদের ফেসবুকে এসে কমেন্ট করে একই কথা বলেছেন, এবং এটা খুব স্থির নিশ্চিতভাবে দাঁড়িয়েছে যে যে মানুষ সহিষ্ণু হয় আসলে তার মধ্যে একটা অসম্ভব ক্ষমতা থাকে। সে ওই সময়কালটা, যে সময়কালকে আমরা বলি প্রতিকূল সময়, সে প্রতিকূল সময়টাকে সে ওভারকাম করতে পারে, সেটাকে সে পেরিয়ে যেতে পারে, এবং ওই পেরিয়ে যাওয়াটার মধ্য দিয়ে সে আবার বাড়তি কিছু শক্তি সঞ্চয় করে নেয়। আমরা অনেক সময় ভাবি প্রতিক্রিয়া জানানোই ঠিক,

0: কিন্তু প্রতিক্রিয়া না জানিয়ে যারা ওই সব কিছুকে সহ্য করে নেন, মেনে নেন না, মানিয়ে নেন, তাঁরা কিন্তু সেসবদি টিকে থাকেন। সহিষ্ঠু মানুষ তাই কখনো দুর্বল নয়।
1: আর তাদের হাতেই আমরা রেখে দিই আমাদের আগামী পৃথিবীর চাবি। আজ এই পর্যন্তই আপনার কথা, আমরা ফিরছি আপনাদের সঙ্গে রাত 10:10। সঙ্গে থাকবে হিয়ার মাঝে, মানে রবীন্দ্রনাথ থাকবেন।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে। ভবানীপুর কেন্দ্রে বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, একটি আসন পেয়েছে বামেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির জয়কে ঐতিহাসিক ও সুশাসনের জয় বলে বর্ণনা করেছেন। রাজ্যের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। কেরলে ইউডিএফ এবং তামিলনাড়ুতে টিভিকে ক্ষমতায় আসতে চলেছে। অসম কেন্দ্র শাসিত পুদুচেরিতে এনডিএ জোট ক্ষমতা ধরে রেখেছে। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 229 রানে লক্ষ্যমাত্রা রেখেছে। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড়, জনগণের ঐতিহাসিক রায়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। রাজ্য বিধানসভা নির্বাচনে 293 আসনের ভোট গণনা এগিয়ে চলেছে। এর মধ্যে 206 জয়ী অথবা এগিয়ে ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস জয়ী বা এগিয়ে 81 আসনে। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে, সিপিআইএম ও আইএসএফ একটি করে আসনে জয়লাভ করেছে। কলকাতার সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ভবানীপুরে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহা জানাচ্ছেন, জয়ের পর গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের কি পরিস্থিতি?
1: এখন আমি ভবানীপুর কেন্দ্রের গণনা যেখানে হচ্ছিল সেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি। একটু আগেই আমরা জানতে পেরেছি যে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী 15,114 ভোটে জয়ী হয়েছে। এখানে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা সমস্ত স্লোগানিং শুরু করেছে, জয় শ্রীরাম বলা শুরু করেছেন এবং প্রচুর পটকা ফাটা শুরু হয়েছে, বাজি পোড়া শুরু হয়েছে এখানে। এছাড়া জয়ের পরেই শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে এসে বলেছেন যে এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়।
0: জয়ের সার্টিফিকেট হাতে পেয়ে শুভেন্দু অধিকারী এটিকে মানুষের জয় হিসেবে অভিহিত করেছেন।
2: ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে, আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, তিনি আমাকে ঝাড়াতে নির্দেশ দিয়েছিলেন। আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের রক্ত বলিদানে আজকে বাংলায় পরিবর্তন, তাদের প্রতি উৎসর্গ করলাম। মমতা ব্যানার্জিকে হারানা বহু জরুরি থা, মমতা ব্যানার্জি কা রাজনৈতিক সন্ন্যাস আবি হো গিয়া হ্যায়।
0: অন্যদিকে মমতা ব্যানার্জি 100 আসনে কারচুপির অভিযোগ তুলেছেন।
3: 100
0: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারী 9,000 বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কলকাতার শ্যামপুকুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজা পরাজিত হয়েছেন। তাকে হারিয়েছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। জোড়াসাঁকোয় বিজেপির বিজয় ওঝা মানিকতলায় তাপস রায় এবং কাশীপুর বেলগাছে রিতেশ তিওয়ারি জয়লাভ করেছেন। অন্যদিকে বেলেঘাট আসনে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, চৌরঙ্গিতে নয়না ব্যানার্জি, এন্টালিতে সন্দীপন সাহা, মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, বালিগঞ্জ আসনে শোভনদেব চট্টোপাধ্যায় এবং কসবা আসনে ওই দলেরই জাভেদ আহমেদ খান জয়লাভ করেছেন। উত্তর চব্বিশ পরগনার 33 আসনের মধ্যে বিজেপি 23 জয়লাভ করেছে বা এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস জয়ী অথবা এগিয়ে 10 আসনে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। বিজেপির কোস্তব বাগচি 16,000 বেশি ভোটে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের রাজ চক্রবর্তীকে হারিয়ে দিয়েছেন। পানিহাটিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ।

0: নোয়াপাড়ায় অর্জুন সিং, ভাটপাড়ায় তার পুত্র পবন কুমার সিং, নৈহাটিতে সৌমিত্র চ্যাটার্জি, হিঙ্গলগঞ্জে বিজেপির রেখা পাত্র জয়লাভ করেছেন। উত্তর দমদম বিধানসভায় ওই দলের প্রার্থী সৌরভ সিকদার জয় পেয়েছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। হাবড়া আসনে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। দেগঙ্গা, বাদুড়িয়া, মিনাখা এবং বসিরহাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস 19টি এবং বিজেপি 10টি আসনে এগিয়ে বা জয়ী। আইসিএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছেন ভাঙড়ে। নদিয়ার 14টি আসনের মধ্যে বিজেপি 11টিতে জয়ী বা এগিয়ে, তৃণমূল কংগ্রেস জয়ী 3টি আসনে। হাওড়ার শিবপুরে জয়ী হয়েছেন বিজেপির রুদ্রনীল ঘোষ। হুগলির 18টি আসনের মধ্যে 15টিতে বিজেপি জয়ী বা এগিয়ে, তৃণমূল কংগ্রেস জয়ী বা এগিয়ে রয়েছে 3টি আসনে। বলাগড়ে বিজেপি প্রার্থী সুমনা সরকার জয়লাভ করেছেন। উত্তরপাড়া আসনে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী জয় পেয়েছেন। পুরুলিয়ার মানবাজার বিধানসভার 9টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। বাগমুন্ডিতে রোহিদাস মাহাতো, মানবাজারে ময়না মুর্মু, জয়পুরে বিশ্বজিৎ মাহাতো জিতেছেন। পশ্চিম বর্ধমানে 9টি আসনে সবকটিতেই জয়ী বিজেপি। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল 40,839 ভোটে জয় পেয়েছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে। পূর্ব বর্ধমানে 16টি আসনের মধ্যে 14টি আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। খণ্ডঘোষ এবং বর্ধমান উত্তর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়ী। বীরভূমের 11টি আসনের মধ্যে বিজেপি 6টিতে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীরা 5টিতে এগিয়ে বা জয়ী হয়েছেন। পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন। তবে বোলপুর আসনে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ জয়ী হয়েছেন। পূর্ব মেদিনীপুরের 16টি আসনের সবকটিতেই বিজেপি জয়ী বা এগিয়ে রয়েছে। ঝাড়গ্রামে 38,000েরও বেশি ভোটে জয়ী বিজেপি লক্ষ্মীকান্ত সাউ। এই জেলার সবকটি আসনেই জয়ী বা এগিয়ে বিজেপি। বাঁকুড়ার 12টি আসনের মধ্যে সবকটিতেই বিজেপি জয়ী। রানীবাঁধে জয়ী হয়েছেন বিজেপির ক্ষুদিরাম টুডু। দার্জিলিং জেলার 5টি আসনে বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছেন। পাশাপাশি কালিম্পং বিধানসভা আসনে জয়ী হয়েছেন বিজেপির ভরত কুমার ছেত্রী। জলপাইগুড়ি ধূপগুড়ি আসনে জয়লাভ করেছেন বিজেপির নরেশ রায়। ডাবগ্রাম ফুলবাড়িতে জয়ী ওই দলের শিখা চ্যাটার্জি এবং রাজগঞ্জে দীনেশ সরকার। আলিপুরদুয়ারে 5টি আসনেই বিজেপি এগিয়ে। কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 8টিতে বিজেপি এবং 1টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। উত্তর দিনাজপুরে বিজেপির হেমতাবাদে হরিপদ বর্মন এবং দক্ষিণ দিনাজপুরের তপনে বুধরাই টুডু জিতেছেন। মালদার হবিপুরে জয়লাভ করেছেন বিজেপির জোয়েল মুর্মু। জেলার সুজাপুরে তৃণমূল কংগ্রেসের সাবিনা ইয়াসমিন জয়ী হয়েছেন। মুর্শিদাবাদ আসনে জয়লাভ করেছেন বিজেপির গৌরীশঙ্কর ঘোষ। জেলার বড়েয়ায় বিজেপির সুখেন কুমার বাগদি জিতেছেন। বহরমপুরে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে জয়লাভ করেছেন সুব্রত মৈত্র। ডোমকলে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন। 4টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলাফলে 2টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসা সুনিশ্চিত করেছে। এছাড়া পুদুচেরিতে AINRC তাদের ক্ষমতা ধরে রাখছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন UDF ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের টিভিকে দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অসমে ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায়। 126টি বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত 119টি ফলাফল জানা গেছে। এর মধ্যে বিজেপি এবং তার সহযোগী দলগুলি 100টি আসনে জয়লাভ করেছে, কংগ্রেস এগিয়ে 14টিতে বা জয়ী হয়েছে তারা। কেরালামে এবার CPIM নেতৃত্বাধীন LDFকে হারিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন UDF ক্ষমতায় আসতে চলেছে। রাজ্যের 140টি আসনের মধ্যে কংগ্রেস 63টি আসনে জয় পেয়েছে। সহযোগী দল IUML 22টি আসনে জয় পেয়েছে। পুদুচেরি বিধানসভার 30টি আসনের মধ্যে 18টিতে NDA জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মীর দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয় সম্ভব ছিল না।
1: আজ কে দিন ঐতিহাসিক অভূতপূর্ব হে দেশ কে উজ্জ্বল ভবিষ্য কি উদ্ঘোষণা কাজ দিন হঙ্গাল কি জনতা কাজ আসম কি জনতা কাজ পুডুচেরি কি জনতা কাজ তামিলনাড়ু আর কেরলম কি জনতা কাজ আদরপূর্বক নমন করতা হুম। মে আজ বিজেপি কে কোটি কোটি কার্যকর্তাওঁ কা ভি হৃদয় সে অভিনন্দন করতা হুম।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বিজেপির ক্ষমতায় আসার পথ প্রশস্ত করেছেন বলে CPIM এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। কংগ্রেস মানুষের রায় মাথা ফিতে নিচ্ছে বলে দলের রাজ্যের মুখপাত্র সোমু আইচ রায় মন্তব্য করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সাংবাদিক শিপ্রা সেন সাহা প্রয়াত। দীর্ঘদিন আকাশবাণী

কলকাতার সংবাদ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দিন কয়েক ধরেই তিনি ইনফ্লুয়েঞ্জায় ভুগছিলেন। আজ ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 229 রানে লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়ার খবরে মুম্বাই ইন্ডিয়ান্স 6 ওভারে বিনা উইকেটে 71 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে BJP বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে। ভবানীপুর কেন্দ্রে বিরোধী দলনেতা BJP শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটি আসন পেয়েছে বামেরা। কেরল UDF তামিলনাড়ুতে TVK ক্ষমতায় আসতে চলেছে। অসম কেন্দ্রশাসিত পুদুচেরিতে NDA জোট ক্ষমতা ধরে রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে BJP জয়কে ঐতিহাসিক ও সুশাসনের জয় বলে বর্ণনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 এফএম গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

0: হিয়ার মাঝি। আজ আমাদের সঙ্গে আমরা, সঞ্জয় দার সঙ্গে আমি তাপস। আর আপনারা জানেন যে হিয়ার মাঝে মানেই রবীন্দ্রনাথ, তাকে সঙ্গে নিয়েই রাত ১২টা পর্যন্ত আমরা।
1: এখন জানতে ইচ্ছে করতেই পারে এবং আমাদেরও দুজনেরও জানাতে ইচ্ছে করে যে আজকে হিয়ার মাঝেতে আমরা কি নিয়ে কথা বলবো, রবীন্দ্রনাথের কোন দিক নিয়ে। তা দুই অর্থে, অর্থাৎ ১০টা থেকে ১১টা এবং ১১টা ১০ থেকে ১২টায় আমরা দুটো আলাদা বিষয় নির্বাচন করেছি একান্তভাবেই আজকের দিনটিকে মাথায় রেখে, যেহেতু পশ্চিমবঙ্গ সহ ৫টি রাজ্যে একটা নির্বাচনী উত্তাপ ছিল। উত্তাপ এখনও সম্পূর্ণ প্রশমিত হয়নি, কিন্তু এটিকে মাথায় রেখেই আমরা এই প্রথম অর্থে অর্থাৎ এখন নির্বাচন করেছি এমন একটি বিষয় যেখানে আমরা দেখব বা দেখাব
0: নির্বাচনে রবীন্দ্রনাথ।
1: একদম ভুল শুনছেন না, অত্যন্ত তথ্যনিষ্ঠ একটি লেখা, সেই জায়গা থেকে নির্বাচিত অংশ আমরা দুজনে পড়ব, যেখানে দেখা যাবে যে রবীন্দ্রনাথকে নিয়ে, কোন রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়ে গিয়েছেন, যে রবীন্দ্রনাথ তখন বিশ্ববন্দিত, সেই রবীন্দ্রনাথকে নিয়ে কলকাতার ব্রাহ্ম সমাজে ঝড় উঠেছে আড়াআড়ি দুই ভাগ এবং ভোটাভুটি, এবং সে ভোটাভুটিতে রবীন্দ্রনাথ জিতছেন, সেসব গল্পে আসি ধাপে ধাপে।
0: একটু এইখানে যেতে গেলে আমাদের একেবারে সময়ের সঙ্গে পিছিয়ে যেতে হয়, বলে বাকুণ্ড যে ১৯শতক এবং ২০শতকের গোড়ায় কলকাতার শহরে ব্রাহ্ম সমাজে নানান রকম কারণে অভ্যন্তরীণ মতবিরোধ তুঙ্গে উঠেছিল। বিবাদ এমন পর্যায়ে পৌঁছেছিল গোটা ব্রাহ্ম সমাজই তিন ভাগে বিভক্ত হয়ে যায়। এইরকম একটা অবস্থায় ২০শতকের ২০ দশকে সাধারণ ব্রাহ্ম সমাজের এক ঝাঁক তরুণ নতুন কিছু করার চেষ্টায় ব্রতী হলেন। এই তরুণ তুর্কি বাহিনীর নেতৃত্বে ছিলেন কে জানেন, স্বয়ং সুকুমার রায়। সেদিন তার নেতৃত্বে যে সমস্ত তরুণেরা কোমর বেঁধে এগিয়ে এসেছিলেন তারা সকলেই এক একজন দিকপাল। সেই দলে ছিলেন সুকুমার রায়ের দক্ষিণ হস্ত নামে যিনি খ্যাত, সেই প্রশান্তচন্দ্র মহুলানবীশ সহ অজিত কুমার চক্রবর্তী, কেদারনাথ চট্টোপাধ্যায়।

0: অমল হোম, জীবনময় রায়, কালিদাস নাগ, সুশোভন সরকার, হিরণ কুমার সান্যালের মতন মানুষজন। ব্রাহ্ম সমাজ ছাড়াও এদের একটা আড্ডা বসত প্রতি সোমবার। এই আড্ডার নাম কিন্তু আপনারা অনেকেই জানেন। সুকুমার রায় এই সোমবারের আড্ডার নাম রেখেছিলেন মন্ডে ক্লাব, যেটা এক সময়ে খাওয়া দাওয়া করতে করতে কখন মন্ডা ক্লাব হয়ে গিয়েছিল।
1: তো সেই আড্ডাতে আসলে শুধুমাত্র আড্ডা না রেখে ওরা ব্রাহ্ম সমাজের আভ্যন্তরীণ বিষয়ে এই নবযুবক দল তারা একটা নিজস্ব মতামত গঠন করতে আরম্ভ করেন। এই গঠন করাটার প্রক্রিয়াটা 1904 সালে, মানে সুকুমার রায় যখন এই ছাত্র সমাজে এবং তৎসংশ্লিষ্ট যুব সংগঠনে যোগ দিয়েছিলেন, বলা যেতে পারে তখন থেকেই কিন্তু সলতে পাকানো শুরু। তারপরে তার একে একে অনুগামীরা যোগ দিলেন, বিখ্যাত সংখ্যাতত্ত্ববিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ, বিখ্যাত অঙ্কের যিনি একদম প্রবাদ প্রতিম মানুষ কালিদাস নাগ, এরকম এই যাঁদের নাম তাপসের কণ্ঠে আমরা শুনলাম, এরা প্রত্যেকে কিন্তু সেই সময়ে কলকাতা শহরের হুজহু। ইয়াং হলেও তারা হুজু যথেষ্ট পরিচিত, এক একজন এক এক ক্ষেত্রে স্বনামধন্য। তো এরা ব্রাহ্ম সমাজে যে সামাজিক এবং আধ্যাত্মিক যে চিন্তাভাবনাগুলিকে সেটা পছন্দ করছিলেন না, বরঞ্চ নিজেদের বিরক্তি এবং অসন্তুষ্টিটাকে তারা প্রকাশ করছিলেন। আসলে ঘটছিল কি, যে ব্রাহ্ম সমাজও হয়তোবা ইতিহাসের নিয়মেই, কালের নিয়মেই, নৈতিকতার পরিবর্তে বেশ নিয়মতান্ত্রিক নেতিবাচক সংকীর্ণতার জালে আবদ্ধ হয়ে যাচ্ছিল। যেগুলো অগ্রাধিকার পাচ্ছিল সেগুলো তরুণ সমাজ মানতে পারছিলেন না। 1917 সাল সদ্য প্রতিষ্ঠিত হয়েছে ব্রাহ্ম যুব সম্মেলন, সুকুমার রায়, প্রশান্তচন্দ্র তাঁরা তাঁদের কথা স্পষ্টভাবে উল্লেখ করলেন। বললেন, জীবনের সর্বাঙ্গীন উন্নতি ও প্রসারের জন্য চিন্তা ও অনুশীলন দ্বারা মানবিক আদর্শের সন্ধান করা উচিত, এবং এই সভাতে এই বক্তব্যের সমর্থনে তারা একদম দাবি করে বসলেন তাঁদের প্রিয়জন রবীন্দ্রনাথকে সাধারণ ব্রাহ্ম সমাজের সম্মানিত সদস্যপদ দিতে হবে, দিতে হবে। এটা ভাষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব টানাপোড়েন শুরু হয়ে গেল। প্রবীণ এবং প্রাচীনপন্থী ব্রাহ্ম যারা ছিলেন সেকালে, এরা কিন্তু রবীন্দ্রনাথকে খুব একটা পছন্দ করতেন না। তারা মনে করতেন যে রবীন্দ্রনাথ বেশ একটু নরম সরম মানুষ, ওই প্রেমের গান টান লেখেন ইত্যাদি। মানে বলা বাহুল্য যে এর কয়েক বছর আগে গোটা বিশ্ব রবীন্দ্রনাথকে তাঁর সাহিত্যকৃতির জন্য নোবেল পুরস্কার দিয়েছেন, অথচ ব্রাহ্ম সমাজের এই প্রবীণেরা তারা নানা কৌশলে প্রশান্তচন্দ্র মহলানবিশ, সুকুমার রায়দের প্রচেষ্টা, অর্থাৎ রবীন্দ্রনাথকে সাম্মানিক সদস্যপদ দেওয়ার প্রচেষ্টাকে বানচাল করে দিতেন, ব্যর্থ করে দিতেন।
0: এর কারণটা কি সেটা বলবো, আর বলবো রবীন্দ্রনাথের সেই গানটার পরে।

0: হিয়ার ম্যাজিক 100.1 এফএম গোল্ডে সঞ্জয়দার সঙ্গে আমি তাপস। আর আজ এই মুহূর্তে রয়েছে সেই জায়গাটায় নির্বাচনে রবীন্দ্রনাথ জিতে এসেছিলেন, সেই গল্পটা ভাগ করে নিচ্ছি। যারা একটু পরে টিউন করেছেন তাদের জন্য বলি যে সাধারণ ব্রাহ্ম সমাজের সম্মানিত সভ্যপদ দিতে হবে রবীন্দ্রনাথকে। এ নিয়ে তখন ব্রাহ্ম সমাজের তরুণ তুর্কিরা আবেদন জানিয়েছেন, প্রস্তাব দিয়েছেন, কিন্তু রয়েছে একটা আপত্তি। কারণ একটু আগেই সঞ্জয়দা বলছিল যে তাদের বিশ্বাস ছিল যে প্রেমের গান লেখেন রবীন্দ্রনাথ, তিনি আসলে সেভাবে ব্রাহ্মই নন। অথচ সাধারণ ব্রাহ্ম সমাজের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল। তাদের ডাকে তিনি অনেকবার ব্রাহ্ম মন্দিরে গিয়েছেন, ভাষণ দিয়েছেন। এ সত্ত্বেও সাধারণ ব্রাহ্ম সমাজের যারা প্রবীণ সদস্য তারা রবীন্দ্রনাথকে যথেষ্ট পরিমাণে ব্রাহ্ম এইভাবে মনে করতেন না। এমনকি রবীন্দ্রনাথের কাছেও তাদের আপত্তির কথা লিখে জানিয়েছিলেন। তারা কবিকে লিখেছিলেন, আমাদের সমাজে ঝগড়া বাঁধাইতেছ কেন? রবীন্দ্রনাথ নিশ্চয়ই এমন কৌতুকের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি। অথচ আশ্চর্যের ব্যাপার, সম্মানিত সভ্যপদ নির্বাচনের ব্যবস্থা কিন্তু সাধারণ ব্রাহ্ম সমাজের কনস্টিটিউশনই ছিলই। এই তথ্যটা আমাদের জানিয়েছেন, যার কথা একটু আগেই বলছিলাম, সুশোভন সরকার।
1: তো কনস্টিটিউশন মানে সংবিধানে থাকা সত্ত্বেও রবীন্দ্রনাথকে নিয়ে ডামাডোল শুরু হলো। এই ডামাডোলের মধ্যেই 1920-21 সাল হবে, সুকুমার রায় একটু অসুস্থ হয়ে পড়লেন, ফলে এই যে তরুণ সমাজ বা যুব ব্রাহ্ম সমাজ, সেই যুব ব্রাহ্ম সমাজের নেতৃত্ব নিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তার নেতৃত্বে রবীন্দ্রনাথকে নিয়ে যুব আন্দোলনটা ক্রমশ জোরালো হয়ে উঠল। 1921-এর 15ই মার্চ প্রশান্ত চন্দ্র 52 পাতার একটা প্রচার পুস্তিকা বার করলেন, যার শিরোনাম ছিল কেন রবীন্দ্রনাথকে চাই। এই পুস্তিকাটির বিভিন্ন অধ্যায়ে প্রশান্তচন্দ্র রবীন্দ্রনাথকে নির্বাচিত করার পক্ষে যুক্তিতর্কের তুল্যমূল্য বিচার করে সকলের দরবারে সবিনয়ে নিবেদন করলেন। আমি আমাদের শ্রোতা বন্ধুদের আরও একবার খেয়াল করিয়ে দিতে চাই এ প্রসঙ্গে, সালটা 1921, তার থেকে বেশ কয়েক বছর আগে গোটা বিশ্ব নতমস্তকে এ কবিকে স্বীকার করে নিয়েছে, প্রণাম জানাচ্ছে। রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন দেশের ভাষায়, বিশেষত ইউরোপীয় ভাষাতে অনুদিত হচ্ছে। আর তখন তার নিজের শহর, যে শহরে তার জন্ম, জীবনের প্রথম 40টি বছর প্রায় নিরবিচ্ছিন্নভাবে থাকা, সেই শহরে তাঁদের ব্রাহ্ম সমাজে কেন রবীন্দ্রনাথকে চাই, এটাকে জাস্টিফাই করতে হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, কালিদাস নাগ, সুকুমার রায়দের। তো যাই হোক, রবীন্দ্রনাথের বিশ্বমানবতা সার্বভৌমিক ভূমিকাটার উপর জোর দিয়ে সপক্ষে লাগাতার প্রচার হলো। এই পুস্তিকাটি প্রকাশের আগেই, মানে বলা যেতে পারে যে ঢেউটা যখন উঠল, তখনই ব্রাহ্ম সমাজের 4 জন কর্মচারী এবং কার্যনির্বাহক সভা অর্থাৎ এক্সিকিউটিভ বডির 9 জন সভ্য পদত্যাগ করেছিলেন। এই পদত্যাগের কারণে তৎকালীন পত্রপত্রিকায় কিছু তথ্য বা অসমাপ্ত খবর প্রকাশের ফলে মানুষের মধ্যেও কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: আর আজকের হিয়ার মাঝে সঞ্জয় দাস সঙ্গে আমি তাপস। আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলছি, নির্বাচন এবং রবীন্দ্রনাথ। নির্বাচনেও রবীন্দ্রনাথকে অংশ নিতে হয়েছিল, সাধারণ ব্রাহ্ম সমাজের সম্মানিত সভ্য পদ, তাই নিয়ে একেবারে রীতিমতন তর্ক বিতর্ক তাকে দেওয়া হবে কি হবে না, এবং সেই সঙ্গে তার জন্য বেশ কয়েকজন পদত্যাগ করছেন। যদিও এই পদত্যাগের কারণ হিসেবে রবীন্দ্রনাথের সভ্যপদ গ্রহণের বিষয়ে সরাসরি কোনোরকম মন্তব্য বা আপত্তি তখন কিন্তু কেউই করেননি, কিন্তু লোকজনের মধ্যে এর একটা প্রতিক্রিয়া হয়েছিল, অসম্ভব প্রতিক্রিয়া। কারণ যে কোনো বিতর্কের ক্ষেত্রে হয় না যে একদল এপক্ষে থাকেন, একদল উপক্ষে থাকেন, এবং রবীন্দ্রনাথ যেটা সঞ্জয়দা বারবার বলছেন, তখন তিনি নোবেল জয়ী একজন সাহিত্যিক, তাঁকে একটি সমাজের

0: সম্মানে শোভপদ দেওয়া নিয়ে এত টানা পড়েন, এটা তো কেউই আশা করছেন না যারা তাঁর পক্ষে আছেন। এই বিরোধিতা চলাকালে প্রবাসী পত্রিকার 1327 মাঘ সংখ্যায় রামানন্দ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের সমর্থনে লিখছেন, আমি দীর্ঘকাল তাঁহার প্রতিবেশী রূপে তাঁহার দৈনন্দিন জীবন দেখিয়াছি, তাঁহার কথাবার্তা শুনিয়াছি। বুধবারে ছাত্র অধ্যাপক ও সমাগত অন্য বহু ব্যক্তির সহিত শান্তিনিকেতনে ব্রহ্ম মন্দিরে তাঁহার উপাসনা ও উপদেশ শুনিয়াছি, তাঁহার বহিও পড়িয়াছি, স্বদেশে বিদেশে তাঁহার জীবনের কথাও জানি, কিন্তু আমি তাঁহার মধ্যে ব্রাহ্ম বিরোধী কিছু দেখি নাই।
1: এরপর সরাসরি কবির সপক্ষে প্রস্তাব রেখে বলা হচ্ছে, মানে তিনি বলছেন, আমার মতে রবিবাবু ব্রাহ্ম এবং আরও কিছু যাহা ব্রাহ্মত্বের অবিরোধী এবং আমি যতটুকু খবর রাখি তাহাতে রবিবাবু অপেক্ষা অধিক নানা দেশব্যাপী আধ্যাত্মিক প্রভাব জীবিত অন্য কোনো মানুষের নাই। তো রবীন্দ্রনাথকে নিয়ে যখন এরকম একটা আলোড়ন উঠল, তখন বিশিষ্টদের মধ্য থেকে কে কে এগিয়ে এলেন? প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায় সমর্থন করলেন। ফলে এর মতন মানুষ যখন সমর্থন করছেন, স্বাভাবিক প্রশান্তচন্দ্র মহলানো বিশ্বমত তরুণ তুর্কিরা, তারা আরও বল পেলেন, জোর পেয়ে গেলেন। প্রশান্তচন্দ্র তাই নানা প্রসঙ্গ টেনে তার প্রচার পুস্তিকায় লিখে বিলি করলেন এবং লিখলেন, বহুর মধ্যে ঐক্য উপলব্ধি, বিচিত্রের মধ্যে ঐক্য স্থাপনই ছিল রবীন্দ্রনাথের সার্বভৌমিকতার মূল মন্ত্র। এই একমেবা দ্বিতীয়মের সাধনাকেই রবীন্দ্রনাথ ভারতবর্ষের অন্তর্নিহিত তপস্যা বলিয়া নির্দেশ করিয়াছেন।

0: ওই যে এই যে পুস্তিকার কথা বলা হচ্ছিল, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তিনি লিখছেন যেখানে যে বহুর মধ্যে ঐক্য উপলব্ধি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনই ছিল রবীন্দ্রনাথের সার্বভৌমিকতার মূল মন্ত্র। সেখানেই তিনি বলছেন যে ব্রাহ্ম সমাজের ইতিহাসেও আমরা এই এক মূল আদর্শ দেখিতে পাই। রবীন্দ্রনাথ নিজে স্পষ্ট করিয়া বলিয়াছেন যে ব্রহ্ম সাধনার এই সার্বভৌমিক আদর্শটিকে বিশ্বজগতের মধ্যে প্রতিষ্ঠা করাই ব্রাহ্ম সমাজের চরম সার্থকতা। তাই রবীন্দ্রনাথের বাণী ব্রাহ্ম সমাজেরই বাণী। এবং এই পুস্তিকাতে বিনয়ের সঙ্গে বলা হচ্ছে যে তথাপি বলিব না রবীন্দ্রনাথের মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, কারণ আমাদের মাপকাঠির বিচারে তিনি নির্দোষ কিনা ইহাই বড় কথা নহে। তাহার দোষ ত্রুটি আছে স্বীকার করিয়া লইতেছি, কিন্তু তাহার সমস্ত দোষ ত্রুটি অপেক্ষা তিনি বড় বলিয়াই তাহাকে চাই।
1: পাশাপাশি ইউ বলা হয়েছে, ব্রাহ্ম সমাজের ইতিহাসে আজ নেতি হইতে ওং ইতিতে যাইবার দিন আসিয়াছে। রবীন্দ্রনাথের বাণী এই নূতন যাত্রাটিকে সূচনা করিতেছে, তাই আমরা রবীন্দ্রনাথকে চাই। খুব স্বাভাবিক, জল ঘোলা হল, তরুণরা তাদের দাবিতে অনড় রইলেন। অবশেষে কয়েকজন বিশিষ্ট ব্রাহ্ম আইনজ্ঞের প্রস্তাব অনুসারে সাধারণ ব্রাহ্ম সমাজের

0: শহর এবং মফস্বলি সকল সভ্যের একটা রেফারেন্ডাম নেওয়া হলো। সেই রেফারেন্ডামের পরিপ্রেক্ষিতে 1921 সালের 19শে মার্চ শনিবার সন্ধে 6:30 সাধারণ ব্রাহ্ম সমাজের মন্দিরে বার্ষিক সভার অধিবেশন বসল। সেই অধিবেশন প্রচণ্ড তর্কাতর্কি, হই হট্টগোল, চরম উত্তেজনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। শ্রোতা বন্ধুরা, আজকের সময়ে নির্বাচনী লড়াইয়ের কিছু প্রাক মহড়া 1921 সালে বাঙালি করে নিয়েছে। শেষে গণভোট নেওয়া হলো ব্যালটের মাধ্যমে। ভোট গণনায় দেখা গেল 496টি ভোট পড়েছে রবীন্দ্রনাথকে নেওয়ার পক্ষে, বিপক্ষে কিন্তু 233টি ভোট। কিন্তু তরুণ সভ্যরা,
1: নোটা ছিল না তখন,
0: নোটা ছিল না, তরুণ সভ্যরা জয়ী হলেন। তাদের প্রতিনিধি হয়ে রবীন্দ্রনাথ এলেন সাধারণ ব্রাহ্ম সমাজের সম্মানিত সভ্য হিসেবে। যে রবীন্দ্রনাথকে, আরও একবার উল্লেখ করতে চাই, যে রবীন্দ্রনাথকে তাদের দেশে একবার পাওয়ার জন্য ইউরোপ এবং এশিয়ার সে সময়কার বড় দেশগুলি হাপিত্যেশ করে থাকত, সেই রবীন্দ্রনাথকে ভোটে জিতে সাধারণ সভ্যপদ পেতে হল।
1: এই পর্যন্তই আমাদের নির্বাচনে রবীন্দ্রনাথ, তার গল্প। একটা গান শুনবো বা একাধিক গান শুনবো। গান শুনতে শুনতে আমরা পৌঁছে যাব সংবাদে। যখন ফিরে আসব তখন কি নিয়ে কথা হবে, গানের মধ্যেই কিন্তু তার ইঙ্গিত রইল।

0: এই দুটো গান শুনেই আপনারা নিশ্চয় অনুভব করতে পারছেন যে আমরা কী নিয়ে কথা বলতে যাচ্ছি আগামী পর্বে, মানে আগামী ঘন্টায়, ঠিক 11:10 যখন আমরা ফিরে আসবো সংবাদের পর গ্রীষ্মের রবীন্দ্রনাথ, এবং তাঁকে নিয়ে কথা আমাদের রাত 12 পর্যন্ত। তার সাহিত্যে, তার লেখায়, তার গানে প্রত্যেকটা ঋতুর মতোই গ্রীষ্ম উঠে এসেছে, কীভাবে কতটুকু ধরা পড়েছে সেই কথাটুকুই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। সেই সঙ্গে থাকবে তার গ্রীষ্মের গান, যার মধ্যে কিন্তু দুটো গান আমরা এর মধ্যেই শুনে ফেলেছি আপনাদের ইঙ্গিত দেওয়ার জন্য।
1: রাত 11:10 তাপস আর আমি সঞ্জয় আমরা দুজন ফিরে আসব আপনার গানের পাশটিতে। ততক্ষণ টিউন করে রাখুন 100.1 FM গোল্ড, শুনছেন জলসাগর, আজকে হিয়ার মাঝে, আর হিয়ার মাঝে মানে এক এবং অনন্য রবীন্দ্রনাথ। নির্বাচন এবং রবীন্দ্রনাথকে একটা অন্য পরিসরে যেমন আমরা পেলাম, এবার দেখব গ্রীষ্ম বা গরমকালকে নিয়ে রবীন্দ্রনাথ কী ভেবেছেন, কী বলেছেন, কী লিখেছেন, সে সব কিছু।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

গ্রীষ্ম রবীন্দ্রনাথ। আসলে আমাদের রবীন্দ্রনাথ ঋতু সৌন্দর্যের কবি। তাঁর ঋতু সাহিত্যে প্রকৃতি যেমন প্রতিভাত হয়, ঠিক সেরকম মানব জীবনের প্রতি ছবিও আমরা দেখতে পাই। ঋতুর মধ্যে রবীন্দ্রনাথ একদিকে দেখেছেন কঠিনে কঠোর রূপ, তো অন্যদিকে দেখেছেন রস কোমলতা। অর্থাৎ গ্রীষ্মের মধ্যে একদিকে দেখেছেন এর রৌদ্র রূপ, বৈরাগীর প্রলয় নাচন, আর অপরদিকে মধুর স্নিগ্ধতা। গ্রীষ্ম কবির কাছে ভোলানাথ শিবের মতোই কল্যাণের দূত, তাই কবি ধ্বংসের মধ্যেও শুনতে পান শান্তির কল্যাণ।

0: দেন মন্ত্র।
1: হে বৈরাগী, করে শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ।
2: তবে রবীন্দ্রনাথ কিভাবে গ্রীষ্মের স্বরূপ বর্ণনা করেছেন তার পরিচয় রয়েছে 1306 সালে লেখা বৈশাখ কবিতায়, যেখানে কবি বলছেন যে, হে ভৈরব, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষান ভয়াল, কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়া মূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর, ছায়া মূর্তি তব অনুচর।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: হিয়ার মাঝের এই পর্বে আমাদের আলোচনায় আমাদের প্রতিপাদ্যে গ্রীষ্ম ও রবীন্দ্রনাথ। এখানে একটা কথা উল্লেখ না করলেই নয়, তা হলো রবীন্দ্রনাথ তার গানে কবিতায় বর্ষা, বসন্ত, শীত, হেমন্ত এদেরকে সম্বোধন করেছেন, মানে এই নামগুলোকে উনি ব্যবহার করেছেন, রেখেছেন বহুবার, বর্ণনা করেছেন তাকে ঋতু নামেই। কিন্তু গ্রীষ্মের গানে বা গ্রীষ্মের কবিতা

0: গানেতে সাধারণভাবে কোথাও গ্রীষ্ম শব্দটা নেই, বিশেষ করে গ্রীষ্মের গানে তো নেই, সর্বত্র তিনি বলছেন বৈশাখ। তাহলে একটা প্রশ্ন জাগে যে গ্রীষ্ম শব্দটি কি তার কাছে খুব সুখ শ্রাব্য ছিল না? না, হয়তো ছিল না। বৈশাখ শব্দটা কি তিনি বেছে নিয়েছিলেন গ্রীষ্মের স্বভাব পরিস্ফুট করার জন্য? কিন্তু গ্রীষ্মের প্রতি তিনি যে খুব বিরূপ ছিলেন এটা তো মোটেই নয়, তার প্রমাণ ভুরি ভুরি। তার কারণ গ্রীষ্মকে নিয়ে তার অসংখ্য কবিতা এবং গান রয়েছে। প্রখর তপ্ত বৈশাখ গ্রীষ্ম শুরুর প্রথম মাস, অবিরাম অগ্নিবাণে শুষ্ক শীর্ণ হয়ে ওঠে প্রকৃতির অবয়ব, চরাচর জুড়ে নিবিড় বৈরাগ্যের ছায়ামূর্তি, মুক্তির আকুতিতে উদ্দাম দিশেহারা, বাইরের লাবণ্যহীনতা চারদিকে, নাই রস নাই দারুণ দহন বেলা, খোলো খেলো খেলো তব নীরব ভৈরব খেলা।
1: এই যে দারুণ দহন বেলা, দারুণ দহন বেলার সেই সময় ক্লান্ত কপোত খুঁজে বেড়ায় তৃষ্ণার জল, প্রকৃতিও তৃষ্ণার্ত হয়ে ওঠে, ধরিত্রী বিদীর্ণ হয়ে যায়, তাপদাহে দহন শয়নে তপ্ত ধরণী যেন পিপাসার্থ হয়ে বলে ওঠে, এসো এসো হে তৃষ্ণার জল, কল কল ছল ছল ভেদ করো কঠিনের ক্রূর বক্ষ তল, কল কল ছল ছল। গ্রীষ্ম বর্ণনায় কবি দারুণ দহন বেলার রসহীনতার ছবি যেমন এঁকেছেন, তেমনি বৈশাখী ঝড়কে জীর্ণতার অবসানের নূতনের আবাহনের ভগীরথ রূপেও কিন্তু বর্ণনা করেছেন।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: শুষ্ক তাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে বলে ছুটে আসে কাল বৈশাখী, আর এর সঙ্গেই আসে বৃষ্টির আগমনী বার্তা। বিশ্ব চরাচর অমৃত।

0: পরশ পাওয়ার জন্য উদগ্র হয়ে ওঠে। তবে বৈশাখী ঝড় কেবল বাইরের প্রকৃতিতেই আসে না, আসে হৃদয়ের ভেতরেও। কবির কল্পনাচারী মন বলে, হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে, বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে।
1: আবার আমরাও কবির চোখের মাধ্যমে দেখি জটিল কিসে ঢাকা আকাশ, পিঙ্গল জটার দীপ্তি, কঠিনের ক্রূর বক্ষ তল। যখন তিনি লেখেন হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে মন আজি মোর উদাস বিভোর কোন সে ভাবের বসে, তব পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা, তব দৃষ্টির বন্যে বৃষ্টি অন্তরে গিয়ে পশে। বুঝি না কিছু না জানি মর্মে আমার মৌন তোমার, কি বলে রুদ্রবাণী।

1863 সাল, মহর্ষি দেবেন্দ্রনাথ রায়পুরের জমিদার প্রতাপ নারায়ণ সিংহের কাছ থেকে বোলপুরের ভুবন ডাঙ্গায় 20 বিঘে জমির পাট্টা নিয়ে পত্তন করলেন শান্তিনিকেতনের। সেই অনন্ত আকাশের নিচে দিগন্ত প্রসারিত প্রান্তরে ছিল শুধু দুটো ছাতিম গাছ, গুটি কয়েক তাল গাছ, আর চারদিকে তরঙ্গায়িত ধূসর রুক্ষ মাঠ, কোথাও সবুজের আভাস মাত্র ছিল না। ধীরে ধীরে সেখানে মানুষের আনাগোনা বাড়ল, বসতি স্থাপন হল, বসানো হল নানা রকম গাছপালা, ফুলে ফলে সবুজ হয়ে উঠল শান্তিনিকেতন। রবীন্দ্রনাথের ব্রহ্মচর্য বিদ্যালয়ের ছাত্র সমাগম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কবির স্বপ্ন একটু একটু করে সাকার হচ্ছে। তো সেই সময়ে শান্তিনিকেতনের বাসিন্দাদের সব থেকে বড় যে অসুবিধা ছিল তা হলো খাবার জল। বিশেষত গ্রীষ্মকালে রুক্ষভূমি বোলপুর এবং আশপাশের সব নদীনালা একেবারে যায় শুকিয়ে, সামান্য পানের জলটুকুও পাওয়া যায় না। আশ্রমবাসীরা কষ্টে কাতর হয়ে থাকেন। রবীন্দ্রনাথ ভেবেই যান কি করে এই দুঃখের, এই কষ্টের একেবারে চিরকালীন সুনিশ্চিত সমাধান খুঁজে বার করা যায়। তো জানা গেল যে মাটির নিচে টিউবওয়েলের সাহায্যে উপরে তুলে আনতে পারলেই জল এসে মানুষের তৃষ্ণা নিবারণ করবে, কিন্তু কিভাবে? 1913 সাল, আমেরিকায় তখন রবীন্দ্রনাথ, আলাপ হলো এক নবীন ইঞ্জিনিয়ার অখিলচন্দ্র চক্রবর্তীর সঙ্গে। এই অখিলকে রবীন্দ্রনাথ বললেন যে তুমি এই টিউবওয়েল বসানোর পদ্ধতি এবং কলাকৌশল একটু শিখে এসো তো ভায়া। 1916 সালে আমেরিকা ভ্রমণের সময়ও রবীন্দ্রনাথ অনেক খরচ করে টিউবওয়েল বসানোর কিছু যন্ত্রপাতি কিনে আনলেন। এরপর

0: অন্য গল্প, কারণ রবীন্দ্রনাথ যে যন্ত্রপাতি কিনে এনেছিলেন সেসব কিন্তু এদেশের ইঞ্জিনিয়াররা ব্যবহার করতে পারেননি সে সময়ে।
1: 1922 সালে টিউবওয়েল বসাবার কারিগরি জ্ঞান অর্জন করে অখিলচন্দ্র তো দেশে ফিরে এলেন। রবীন্দ্রনাথকে জানালেন যে তিনি বিনা পারিশ্রমিকে মাটির নিচে জল তুলে আনবার কাজটির দায়িত্ব নিতে চান। রবীন্দ্রনাথ সানন্দ

কবি কল্পনা করলেন তার এতদিনের বাসনা এবার পূর্ণ হবে। মাটির নিচের অমৃত বাড়ি ধরাতল সিক্ত করবে, জুড়াবে মানুষের তৃষিত হৃদয়। সেই অমৃত বাড়িকে রবীন্দ্রনাথ বন্দনা করলেন সেদিনের লেখা এসো এসো হে তৃষ্ণার জল গানের মধ্য দিয়ে। শান্তিনিকেতন তথা সমস্ত বোলপুরে তখন একটিই মাত্র আলোচনার বিষয়, নলকূপ বসিয়ে মাটির নিচের জল উপরে তুলে আনা হবে, মিটবে মানুষের পিপাসা। ঠিক হলো 1329-এর বৈশাখেই বসানো হবে প্রথম নলকূপটি। যে কোনো শুভ কাজে শান্তিনিকেতনে উৎসবের পরিবেশ তৈরি হয়ে যায়, এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হল না। নলকূপ খোঁড়ার জায়গাটিকে মঙ্গল ঘট, আম্রপল্লব আর ফুল দিয়ে সাজানো হল যেন অনুষ্ঠান মঞ্চ। আশ্রমবাসী ছাড়াও সারা বোলপুরের মানুষ জড়ো হয়েছেন, এসেছেন স্বয়ং রবীন্দ্রনাথ, বিধুশেখর শাস্ত্রী আর ক্ষিতিমোহন সেন মন্ত্রপাঠের জন্য প্রস্তুত, ছাত্রীরা গাইলেন গান এসো এসো হে তৃষ্ণার জল। মন্ত্রপাঠ আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুরু হল যন্ত্র দিয়ে মাটির বুকে ছিদ্র করা। অখিলচন্দ্র আর আশ্রমের মানুষজন প্রায় 15 দিন অসম্ভব পরিশ্রম করলেন, কিন্তু পাথরের মতো শক্ত মাটি ভেদ করে নলকূপের পাইপটিকে কিছুতেই নিচের জলস্তর পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হল না। দেবতা মুখ তুলে চাইলেন না, কিন্তু কবির যে সৃষ্টি সে গান তো রয়ে গিয়েছে আমাদের ভাণ্ডারে।

0: গ্রীষ্ম ও রবীন্দ্রনাথ, এ নিয়ে কথা হচ্ছে। আর গ্রীষ্ম মানেই শুধুমাত্র তার বর্ণনা, তার কাব্য, তার সাহিত্য, এইটুকুই নয়। গ্রীষ্ম তাকে ভাবিয়েছে মানুষের প্রয়োজনে। 1936 সালের গ্রীষ্মে উত্তর ভারত ভ্রমণ শেষে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ফিরে এসেছেন। সেবার বীরভূমে তীব্র জলাভাব আর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। খরা পীড়িত অসহায় মানুষের দুর্দশা দূর করবার চিন্তায় রবীন্দ্রনাথ তো কাতর। বহু বছর আগে রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহ বীরভূমের ভুবনডাঙ্গায় একটি বিশাল জলাশয় তৈরি করেছিলেন, যা আশেপাশের বহু গ্রামের তৃষ্ণা নিবারণ করত। কিন্তু কালের নিয়মে আর অবহেলায় ক্রমেই সেটি শুকিয়ে ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথের উদ্যোগে ভুবনডাঙ্গা জলাশয়ের সংস্কারের কাজ শুরু হল। অসংখ্য মানুষের অর্থ সাহায্য, সমবায় ব্যাংকের ঋণ আর সকলের সমবেত কায়িক শ্রমের ফলে জলাশয়টি একদিন পুনর্জীবিত হয়ে উঠল। রবীন্দ্রনাথ বৃক্ষরোপণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। শান্তিনিকেতনের জলের সমস্যার কিছুটা সমাধান হল।
1: কিন্তু শান্তিনিকেতনের এই নলকূপ ইতিহাসের সঙ্গে আরেকজন মানুষের নাম জড়িত আছে, তিনি অমূল্য বিশ্বাস। না, অমূল্য বিশ্বাস কোনো ইঞ্জিনিয়ার বা প্রযুক্তিবিদ নন, তিনি ছিলেন একজন এমন মানুষ যার মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা বা বৈজ্ঞানিক যে যুক্তিবোধ সেটা ছিল বড্ড প্রখর। তিনি জানতেন যে এই নলকূপ বসিয়ে শান্তিনিকেতনে জলের সমস্যা মেটানো রবীন্দ্রনাথের প্রায় 14 বছর পুরনো একটা ব্যর্থতার কাহিনীকে। একদিন শটান হাজির হলেন রবীন্দ্রনাথের কাছে। তিনি বললেন যে আপনার কাছে যেসব অকেজো যন্ত্রপাতি পড়ে আছে নলকূপ বসানোর জন্য, আপনি যদি একটু আমাকে দেন, আমি একবার চেষ্টা করে দেখতে পারি, আমার উপর যদি একটু বিশ্বাস রাখেন। তো রবীন্দ্রনাথ শুনলেন, অমূল্যবাবু এটাও বললেন, এ ধরনের কাজে তার কোনো তথাকথিত কারিগরি শিক্ষা নেই, কিন্তু যে কোনো নতুন কাজ তিনি একটু করতে চান। রবীন্দ্রনাথেরও তো তাই ছিল, তিনিও যে কোনো নতুন কাজ যে কোনো পরীক্ষা নিরীক্ষাতে অত্যন্ত আগ্রহী হতেন। তিনি বললেন, বেশ করো। তো অনেক কিছুই তো অনেক সময় সফল হয় না, অনেক প্রচেষ্টা, অনর্থক অনর্থক কিছু পরিশ্রম, কিছু অর্থের অপচয় হয়। তবু কবি আমাদের রবীন্দ্রনাথ নিরাশ হননি কোনোদিন।
0: রবীন্দ্রনাথ অমূল্যবাবুকে টিউবওয়েল বসানোর পূর্ণ স্বাধীনতা দিলেন, জানালেন শুভেচ্ছাও। গুরুদেবের নির্দেশ আর আশীর্বাদ পেয়ে অমূল্যবাবু পুরনো বাতিল যন্ত্রপাতিগুলি নিয়ে কাজ শুরু করে দিলেন। রবীন্দ্রনাথ

0: মাঝে মাঝে এসে তার কাজ দেখে উৎসাহ দিয়ে যেতেন। আর অবাক কাণ্ড, কিছুদিনের মধ্যে অমূল্যবাবু শক্ত পাথুরে মাটি ভেদ করে টিউবের সাহায্যে মাটির নিচে সঞ্চিত জল তুলে আনলেন উপরে। সেই অমৃত বাড়ি পান করে স্বপ্ন পূরণের আনন্দে আত্মহারা কবি রচনা করলেন গান, হে আকাশ বিহারী নীরদ বাহন জল। কবির বয়স তখন 75 বছর।
1: রবীন্দ্রনাথের ইচ্ছে হল এই কৃতিত্বের জন্য অমূল্যবাবুকে তিনি সংবর্ধনা দেবেন। এজন্য সত্যি সত্যি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান মঞ্চটি সাজানো হয়েছিল ফুল আর আলপনা দিয়ে। কবি উপস্থিত, অতিথিরাও এসে গিয়েছেন, কিন্তু অমূল্যবাবুর দেখা নেই। অনেক খোঁজাখুঁজির পরে জানা গেল তিনি এক গোপন জায়গায় লুকিয়ে রয়েছেন। তখন সেই লাজুক মানুষটিকে ধরে নিয়ে আসা হলো অনুষ্ঠান মঞ্চে। রবীন্দ্রনাথ তাকে মালা চন্দনে বরণ করে নিয়ে গাইলেন তার সদ্য রচিত গান, হে আকাশ বিহারী নীরদ বাহন জল।
0: আজকের হিয়ার মাঝে এই পর্যন্তই। সঞ্জয়দার সঙ্গে ছিলাম আমি তাপস, আর প্রত্যেক সোমবার হিয়ার মাঝে, মানেই তো রবীন্দ্রনাথ।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি তাই তো চলেছি। দীনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, আমি যাই তারই দীনপঞ্জিকা লিখে বিদ্রোহ।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারে দ্বৈত কণ্ঠে গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী।

আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমে পিতা পুত্র ছায়াছবি থেকে গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পিতা পুত্র ছায়াছবি থেকে গান শুনছেন। এবারে দ্বৈত কণ্ঠে গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। এবারে ময়না ছায়াছবি থেকে দ্বৈত কণ্ঠে গান শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়।

ময়না ছায়াছবি থেকে গান শুনছেন। এবারে দ্বৈতকণ্ঠে আর একখানি গান হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আজকের শেষ ছায়াছবির গান দুই পৃথিবী থেকে, দ্বৈত কণ্ঠে মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়।

দুই পৃথিবী ছায়াছবি থেকে গান শুনলেন দ্বৈত কণ্ঠে মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়। এর সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন থেকে একটি ঘন্টা শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

এবারে লোকগীতি শুনবেন অমর পালের কণ্ঠে, নানা রঙের গানে। এবারে লোকগীতি শিল্পী অমর পাল।

নানা রঙের গান, নানা রঙের গানে এখন শুনছেন লোকগীতি অমর পালের কণ্ঠে।

ডিডিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানের আজকের শেষ লোকগান অমর পালের কণ্ঠে।

নানা রঙের গান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

আপনাকে দিয়ে আজকের মতন এখানে শেষ হলো 107 FM রেনবয়। শুরু করছি ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথমে বাঁশিতে রাগ অহির ভৈরব শুনব স্বরূপ কুমার চক্রবর্তীর পরিবেশনায়।

Kunlun, Marshy the Dark, a heat of it up. শিল্পী স্বরূপ কুমার চক্রবর্তীর পরিবেশনায় ভরিয়ে রাগে টাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এখন শুনবেন গোলকালি রাগে খেয়াল শিল্পী উজ্জ্বল দত্তের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন ঘুমকেলি রাগে খেয়াল শিল্পী উজ্জ্বল দত্তের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হল ভোরে রাগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। মধুরা আপনার টিউন করেছেন 107 FM রেনবো। আজ FM রেনবোয় আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সোহম। ভোর 5টা থেকে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

বন্ধুরা, পুবির আকাশ এখনো পুরোটা আলোকজ্জ্বল হয়ে উঠতে পারেনি। রাতের আধার কাটিয়ে ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে চারিদিক, আলোর মালায় ভাসবে বিশ্ব চরাচর। কিন্তু মনের আকাশ আলোয় আলোকজ্জ্বল, কারণ এখন সময় আনন্দধ্বনির, কবিগুরুর গানে সুরে অবগাহন করার সময় এখন। আজ তা কাব্যগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাব, আর প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে শুনে নেব রবীন্দ্রসঙ্গীত। আজকে প্রথমে রবীন্দ্রসঙ্গীত শুনব শিল্পী মনীষার কণ্ঠে, এবং তারপরে দুটি সমবেত কণ্ঠে। প্রথম যে গানটি মনীষের কণ্ঠে, এবং তারপর একটি বৈতালিক গোষ্ঠী সমবেত কণ্ঠে পরিবেশন করেছে, এবং তারপরের রবীন্দ্রসঙ্গীতটিও সমবেত কণ্ঠে শুনে নেব, এবং তারপরের যে রবীন্দ্রসঙ্গীত শুনব তা পরিবেশনা করেছেন প্রথিত যশা শিল্পী নন্দিনী চৌধুরী। আসুন বন্ধুরা শুনে নি পরপর চারটি রবীন্দ্রসঙ্গীত আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে, তারপরে কবিতা পাঠ করব। হ্যাঁ, তার অমর সৃষ্টি থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। 107 FM Rainbow.

বন্ধুরা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে তাল গাছ কবিতাটি আপনাদের সামনে পড়ে শোনাই। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানাই উড়ে যেতে বানানি বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর উড়ে যেন ভাবেও, মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি।

কবিগুরুর সৃষ্টির বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরব। চলুন আবারও চারটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিই। প্রথম গানটি সমবেত শিল্পীদের কণ্ঠে, তারপরেরটি অশোকতর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, তারপরেরটি ঋত গুহর কণ্ঠে, এবং শেষ এই মুহূর্তের যে শেষ রবীন্দ্রসঙ্গীত সেটি শুনে নেব রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে।

বন্ধুরা, স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় ভোর 5:26 হয়ে 22 সেকেন্ড, আর আপনারা শুনছেন আনন্দধ্বনি 107 FM রেনবোয়ে সোহমের সঙ্গে। কবিগুরুর কিছু কবিতা পাঠ করে শোনাচ্ছি। শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে সময় হারা কবিতাটি পাঠ করে শোনাই। যত ঘন্টা যত মাইল সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মতো, তখন স্কুলে নেই বা গেলেম, কেউ যদি কয় মন্দ, আমি বলব 10টা বাজাই বন্ধ। তাদিন তাদিন তাদিন সৈনয় বলে রাগিস যদি, আমি বলবো তরে রাত না হলে রাত হবে কি করে, 9টা বাজাই থামলো যখন কেমন করে শুই, দেরি বলে নেই তো মা কিচ্ছুই। তাদিন তাদিন তাদিন যত জানিস রূপ কথা, মা সব যদি যাস বলে, রাত হবে না রাত যাবে না চলে, সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা, ফুরোয় না তো গল্প বলার বেলা। তাদিন তাদিন তাদিন শিশু মনস্তত্ত্ব কবিগুরুর বিভিন্ন রচনায় অসামান্যভাবে ফুটে উঠেছে। আমাদের সকলের মনের মধ্যে যে একটা শিশু বেঁচে থাকে, এ কবিতার মাধ্যমেই তাকে স্পর্শ করা যায়। চলুন বন্ধুরা,

আবারও শুনে নি রবীন্দ্রসঙ্গীত, প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে আনন্দধ্বনি অনুষ্ঠানে ঈশিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে শুনে নেব পরবর্তী রবীন্দ্রসঙ্গীত, এবং তার পরের দুটি রবীন্দ্রসঙ্গীত সমবেত শিল্পীদের কণ্ঠে, এবং তারপরেরটি মহুয়া চক্রবর্তীর কণ্ঠে। আসুন শুনে নিই পরপর চারটি রবীন্দ্রসঙ্গীত।